লাকে আকাশ বানি দিফু পিনিকে জাখং চিকল নিফাই নেরকে থেলাঙারনি নন স্টুডিও ঘুরি পরফাই ফরামি ফকেপ চকসি রেডিও নাকার জুদুন কেদো আনারাত ফান নিলি লিরবন রপিপি এডাবা কার্ডম নাকা জরিকল কার্ডম লাপেন পিনিয়া ট্রান্সমিশন টা ডেং পনিকল জাইমেকে বাংলাকে এফ এম বেন লং পেন মেগা হার্স ফারুই সিরা তকপরা সিরকেপ লাপেন কি নিউজ অন এয়ার এপ পেন্টা জাইমেক নাংলিতম আর জুলং ইংজি পিনি কন্ট্রোলার মালং সায়ার পু কেডেং পনাতুমকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ডিউটি অফিসার সেরডিহুন বেপি লাপেন বাংফু বাংফি কেওয়ান কে পনা সাই কে ক্লেম পনা বাংকে সনসেরাম টিসু

পরফাই ট্রক্সেরা মিনিটকে প্লেংলোতে কিচুনা যায় মেঘ নালুতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই ট্রক্সেরা মিনিট প্লিকে প্লেংলোতে লুন চুটো যায় মেঘ আং ডেংলং আসন সনালু নালুতুম আর্জুলং ইজি পরফাই নেরকে প্রা মিনিট থংকে প্লেংলোতে কার্বি লিরমিয়ালু না যায় মেঘ আং ডেংলং আসন সনালু নালুতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই সিরকে প্রা মিনিট ক্রিপ হ প্লেংলোতে হিন্দি লামারজান আলু না যায় মেঘ আং ডেংলং আসন সনালু নালুতুম আর্জুলং ইজি পরফাই সিরকে প্রা মিনিট প্লিকে প্রা ফ প্লেংলোতে ওয়েস্টার্ন মিউজিক মতে ইংলিশ আলো না যায় মেঘ আং ডেংলং আসন সনালু নালুতুম আর্জুলং ইজি আদুন থু আদা পরফাই কে প্রা মিনিট ক্রিপ হ প্লেংলোতে থান পারে আজাই মেঘ নালুতুম আর্জুলং ইজি পরফাই কেবরামি থংকে প্লেংলোতে লামকা না যায় মেঘ নালুতুম আর্জুলং ইজি আদুন থু আদা পরফাই ক্রিসি প্লেংলোতে বলন পি দেরাং পি আহিন পেন আলাংলি কেথান পন লামজির নালুতুম আর্জুলং ইজি আদুন থু সরলো আং তং আজায় মেঘ নাংলিতুম আর্জুলং ইজি পরফাই কেথম রামির প্লিকে প্রা ফ প্লেংলোতে গুয়াহাটি বেন কেবাচিতা কার্বি আজায় মেঘ নাংলিতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই প্লি রামি থংকে প্লেংলোতে ডিমাসা লিরমিয়ালু নাজায় মেঘ আং ডেংলং আসান সনালু নাংলিতুম আর্জুলং ইজি পরফাই প্লি রামির প্লিকে প্রা ফ প্লেংলোতে বড়ো লিরমিয়ালু নাজায় মেঘ আং ডেংলং আসান সনালু নাংলিতুম আর্জু ইগলং জি আদুন থু আর্নিকাংসাম পরফাই ফ প্লেংলোতে রং রো বাজাই মেঘ নাংলিতুম আর্জুলং ইজি আর্নিকাংসাম পরফাই ফরামি থংকে প্লেংলোতে পিনিয়া সারলামথি বাঙারি মুকা আমাং সি কে এর পু নাংলিতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই ফরামি থংকে প্রে সি প্লেংলোতে কার্বি লনবারি মালু নাজাই মেঘ আং ডেংলং আসানসোনালু নাংলিতুম আর্জুলং ইজি আর্নিগাংসাম পরফাই ফরামি ফকে প্লেংলোতে লামজিরা যায় মেঘ নাংলিতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই ট্রক পেনালিতুম নন আরুই মাচার আলামথি আজায় মেঘ নাংলিতুম আর্জুলং ইজি আজও পরফাই ট্রক রামি থংকে প্লেংলোতে হিন্দি লামারজান কালিয়ালু না যায় মেঘ আং ডেংলং সনসনালু নাংলিতুম আর্জুলং ইজি পরফাই ট্রকরা মিনিট প্লিকে প্রা ফ প্লেংলোতে সন্ধ্যার আঞ্চলিক বাতরি আসামি সালাম থে পেনালিতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই ট্রক সি প্লেংলোতে কার্বি দেডলং রিচিং হনালুন আজাই মেঘ আং ডেংলং সনসনালুন নালিতুম আর্জুলং ইজি পরফাই ট্রক সি রামি থংকে প্লেংলোতে অপ্রা নাজাই মেঘ নালিতুম আর্জুলং ইজি আদুন থু আজও পরফাই নেকে প্লেংলোতে ওয়েস্টার্ন মিউজিক মতে ইংলিশ আলু না জামে কাং ডেংলং সনসনালু নাংলিতুম আর্জুলং ইজি পরফাই নেরকে প্রা মিনিট ক্রিপ হ প্লেংলোতে কাই আহারলিং আজাই মেক নাংলিতুম আর্জুলং ইজি আদুন থু পরফাই সিরকে প্রা মিনিট ক্রিপ হ প্লেংলোতে ওয়ারমন আজাই মেক নাংলিতুম আর্জুলং ইজি পরফাই সিরকে প্রা মিনিট থংকে প্লেংলোতে কার্বি লামারজান আলু না যায় মেঘ আং ডেংলং আসানসনালু নাংলিতুম আর্জুলং ইজি পিনিয়া ট্রান্সমিশন লং যায় মেঘ কে রোড কেপার জু পঞ্জি কে লাপন হেনল লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরি পরফাই ট্রক রামির ফ প্লেংচি কাই কাইল লাসে দুন থু দিল্লি পেন কেপাচিটাক ইংলিশ আলাম পেন বিরতা নাংলিতুম আর্জুক লং পো

안지뿌좀 센산 세르상 저르망 기라룬미 하

안지 뿌줌 센산 시루상 여름망 기라

Sīya-saṅkhe-ngā-bhāṅ-nāṅ-yū-ācāra-nāṅ-o-saṅkhe-ng-de-bhī-nāṅ

0: Rajulang bom la ke FM ben long pen megahertz pharo sira tak bora sir ke la pen ke news on air epen ta jai mek nang litum Arjulong ik je adon thu ke chu na jai mek ang deng long business mate chojor cholan aputhak inut chojor cholan arni ke ong pen ke claim abang phu thomas teron la pen hut bang Pandar tero nang bong chiu chuput arjik sina.
1: Aprangsi radio karju arad anapansami nilihin pen suri suri ningkang sama kardom pazir iklo. Pini kaching kichitan ponji athe pi lake business mate chojor cholan aputaksi kaching kichitan ponji apan kabor e. Lasi business aputak mate chojor cholan aputak angton pen kachini ji apan pura inut chojor cholan arnike ong pen keklema bang pu apansi chopa pang jang ponlo. Alangli ge ningkaning koira pho so selo alangli chojor cholan akulat kachong pu pen kachoklem. Lasinon alangli keklem ki chuna phorki mo mate chojor cholan ahin koson si keklem ponang ji ma palam the alangli le epathan ponlona alangli men la ke thomas teron pu aprangsi akaswani dipho hin pen lapen ke radio karjo ara do anahin pen sami suri suri ningkang samakardom pajeriklo
2: kardom nilin ben sami akero paper piglo akaswani dipho pha nilipala bang sawar sai nange piapho
1: tangte ke hai pini li tum kaching ki chethan ponji athe pi ke mahajong penstame nili than pachini ponlo lasi nangli ke chojor chalan ke klembarim abang phu asan si thek ponlong lasi business mate chojor chalan ke klem jia phan ke kopi pi asan si kachi sik mek akenang sot la ke hai
2: aglo nali na kar ju alam the adi kaching si abang ke tangka pensi ke klem nang ko ipo tangka sab so ba ke jong he sta do bek nang podi
1: kala
2: tangka kon si kinang ima pu ban ke imithang kon pensi kulat mate dukan ke pathe ji ki pa biji hadi kulat ke chubi ma beha bepar klemi pute hadi asave da tangka pens ta me klem dun me athe ni lita asave pensi ke cheng dun mate di lana ke ong ba ke do open le ni lita ke cheng dun kali mate di la sia asave pens ta me jong si ning hang pulo tang te hadi cheng dun me
1: tang te ke hai kopia san sinang li ke kacho dor pon la
2: নিলিকে নন কিছু জর্ডন বম লাগে গেলামাল সে জর্ডন বম লো দি দাদা গেলামাল পুলো তাং টেক পিলো মুসুর ফিরুই থেলা পেন প্রেগজাম প্রেগজামলা গেলামাল হরমুলা হেম কি নাইজি কা দগ ওয়ে সাবুন জাং টু পেন্ডাং লক গ্রোসারি লাইসি নিলি চ জর্ড চলাং ডন বম নন মাত কে হে নিলি কে এক্স্যাক্টলি কে কোসন ইন কান পেন নেবাং কে পুথেক থে দেলো সিতা মে ইনি মানে সি আইডিয়া কে নিকান ইন কয় রফো মানে সুরহি নি পেনা প্রাংসি নিলি কে কি বি কে বিল হেডি মানে নিলি রিসো কো পেনসি কি বি ইবেনলা সো কি বি হট কে নিলি আসা ওয়ার আসাব সো তাঙ্কা নিলি নিলি হেম কে মানে নিলি পে নিলি পোটা সাই কে তিকি সাই দে দি আলাং লি তুম নিলি ফান মানে নাং কুলা চুবি নই পু মানে তাঙ্কা নাং পি আওয়ার সাই আবি আথে নিলি বং তুম দো আলাং লি তুম প্রাইভেট স্কুল সি দুন দি আমহালা তুম হাসি ফিস কাদো কবে আরলানাং কক হেডি আসি নিলি বাংকে নিলি মিথাং হেডি থ্যাংক ইউ চ্যান লগ তাঙ্কা সাব সো দো হেডি সুরি থম বেসি নিলি পাংছে নাপে নিলি হালা সোহত কি জর্ডন চেং হরমু কে নি সাব সাব সাব লা সুরি কি থম বেসি কাদো ওবে সাব সাব হরমু হেডি চওয়ান ল হ্যাপেন হালা সোহত বাংকে গেলামাল কে কালিলাং লা সিডিয়া ডিক্স থাঙ্গুলাং মা দিদি সিডিয়া ডিক্স থা নিলি বিদুন লাং লাপেন হালা বেটারি কে চার্জ হরমু হেডি ইলি তোমনা কারেন্ট পিনা নে রিয়া গা বেদে মা দিদি হালা হাইটা বিদুন লাং আপে নন বাং কে কি পা জুসি গেল হাই গা বেদেলো আসি নন বাং গেলা গেলা মালসি পা দোয়ারলো
1: তাংতে কে হাই চজর চলান আলং আসন মু কে পেনাং আন্দো লাসি লাবাংসো আসন লং পেন কোসন সে আলে বাং কে কেলং পন পন
2: ইলি তুম কোসন সে আলে কে এনজিমা কে হাদা হাদা হোলসেল পেন পুলো তাংতে দাগ এমআরপি দো জি লাপেনা কি জুম সে ইলি তুম কে ওয়ান পোমাতে দি পুলো তাংতে ইলি তুম কে জর কে হাদা কে টক দই লাসো দর টেং সি জর পো লাপেন অন আসন মুসুর হ ফিরুই থে তো হালা কে দর ওবে হাদা কে টক ওবে মাতে দি এমআরপি আদি আসি কোয়ান সি নাংলি হাদা পেন কে ওয়ান মাহেদি লাপেন সি কুলাত কিছু বিগে মেন মেন আলি পালং উজি বা আলি এন উজি পড়ার মুগালি মা দিদি আলং তিন সিতামে সাব সাব সাব এসি ইলি তুম আলি এন্ডু নাং দিদি জং সি ইলি তুম এসন হরমু জং সি আলি এন্ডুন ও আবিসি এন্ডুন দেট পোলো তাংতে একা প্রেগ পর কে এলা বাং সো কাস্টমার মাতে ইলি তুম লং কে ভাং আতো বাং কে আদর সো অং পুপো ভাং ভে দেট পু দাসি ইলি তুম কাই কে তা হেদি মেসেন আদর পেন সি কাই কে তা কাস্টমার ফান হেদি আবার এন্ডুন দে লা কোন সি কে এন মে মা হেদি লা সো এন্ডুন ওয়েট লু পোলো তাংতে কাস্টমার দম তা নিং সাম্পল পেন কাই কে পোর্স তামে পিনি ভাং লো পুতে কাই কে তা কে ভাং ভে আরজি ফান মাথা পন পো
1: তাতে খাই মেজং পেনাংলি থান পনল ফুরুয়াথে লাই কি কিথু কি ওই সিতামে দো লাপেন কি আহোম বস্তু লং কি কে টক সিতামে দো লা আনারনি পেন কে জর্ণ লো লা পসন কে টক পন দো লাসি লাই হই আসন মুং কে কসন সি কে ক্ল্যাম্প পন পন লাগে
2: লাপুলো লাফিরুই ঠেপিনি নিয়া বাঙ্গে হেঙ্গ।

0: tel ke kila ra thaya ga belo non son nengkring hot pute an thudab de hala bang so hot bang ke asab jor me chas tanon bare kha hor bang ke firui the ke jor ge ini le gela mal pokali lo la ke hinu ke do posila so gela mal firui the ay polo asi la bang so firui the la mang ke la ra thaya belo la ke hinu dak lo asi la so hot bang ke ki andun bang cheri dunang po kai ke ta langdun we anang po apen asab sab sab si andunang po la bang andun oi de nang po la pen mu pen hala piket po hor mu bang ke আধে ঘৰ মোৰ বাংকে এক্সপাইৰী তা কেলাৰ লং দো লাপেন আধে ঘৰ মোক এক্সপাইৰী কেলাৰ লং লিদো আছে কেলাৰ লং ঘৰ মোৰ বাং ফুলতে ইলি কে এণ্ডন চেতা আমি আছাব এণ্ডন পংচি আছে তাত চাওঁ কেলাৰ লং লৈ এক্সপাইৰী আৱে পোহৰ মোৰ বাংকে হেলা বাংকে এণ্ডন চম্পো লাপেন কাই কেইটা কে মাথা নাংজি বাংকে কুপিচি কে নাং মা লা চ কে মাথা বাংগেলি তুম কাই কেইটা মাথা পো নাং পো লাং চহৰ মোৰ যং চিনাং উপলন্ত লা বাংকে এন পং চেট পো লাপেন দাম ওই চন পোতে কি এণ্ডন বাংচা বা জুম জন চেট পো পচন্দ
1: তাতে কে হাই নাং লি নন চজর চলান বম আদিমালং কে কুপিয়াসন সি কে অংদুং বেন কে নাং পন ল কে হাই
0: ইরি তো মালং নন কে নাং ফুন কে নলম কাছি থাং ক্লং স্টিং পোহর মু সি কে নাং বিসি বাই স্টিং এন ল কে নাং নাই নিলি তো মালং কে হাদি লাপেন সাবুন জাং থু কে নাং কাদো ওয়েটা দরকার মতে দি লাইক নাং লাপেন ফিরুই থে উটি কাদো গবে কে দাম ফুন সিও হাদা কে হাদি সেতামে কি নন মাত কে নাং নাই হর মু কে কোসন তং রাধা তোমার নিঙ্কে ডগরে নিলান বাঙে চিনি দিয়ে লোক আমি স্টিং পোহর মুখে আঁথকে নন মাতকে আনি তোমার লং মাতে নি তোমার এরিয়াকে আদি স্টিং হলকে নাং নাই
1: তাতে খাই পুথ নাংলি ফোনার জীবন থুলাং নাংলি কে চজর চলান আবাং ফুল বুস্তামে আনন্দ কাপ্রেক চজর চলান থুজি আফান পুসন আবার সাকি বিপন তাদম নাংলি
0: হাফ্রাং কে নীলিতা কুলাটসু সিতামে নন পেজো পেজো পেন কে নি তুম এরিয়া কে হোলসেল কিপিয়া তুমা বেদি হাফ্রাং মারোরি ইনু দলো সামে নীলি চিপিন ডাক্তার কালিলো মানে নীলি বিদুন কক পেন কে মারোরি তামে আশা পাকে ঠুদ কক লো হেদি মতে নীলি তোমার রং তুম কাচিং কিমিয়া জয় নীল হেদি আর লেং সিকে চুবি দুন লো পর লেং ফানলে চিরাব দুন এং পয় জয় নেই মাহেদি আমার নীল লং পিনাঙার বা আমার ফিয়ান বাঙ্গে লা মারোরি ইনু বেটা ডাক পেন নীলি তুম এরিয়া পেন দাম জয় জাল হেদি আমান কে হাদা এরিয়া বাঙ্কে হোলসেল কিপি আবাং অবিদেত নিয়ম সদা হেদি আমার সে নীলিতা মাথা আলো পেজো পেজো পে হেদি আসাব সাপ সাপ সাপ পুষি পিদুন বমাহাতি হেদি নন বাংকে নীল তুম এরিয়া বাংকে এনেকে নীলি লং নন ভুম থংকে ভুম প্লিকে আকুলাত কিছু বিয়ে তুম হেদি নীলং হরমু নাং চয়ন লং লো হোলসেল কে থে পিক কালি ইস্তামি হোলসেল সো সিতামি হেদি হুম থংকে ভুম প্লিকে বা আকুলাত সো তোমাকে নীলং পেন হরমু নাং চয়ন বম লো নমাতকে হেদি
1: মেট পিক লকে হে নাংলি কে ক্লেমা সাইকে তাংতে নাংলি লা হোলসেল কি পিজে ফান কাইকে তা কে অংসি বানাং জি তাংতে লাকে অংকে বান কে কসন নাংলি কি বিপন কে কে হাই
0: গুলা দা ফিয়া সাব সো নিলি লা গোডন পুপু হেদি আদাক্সি আসাবে তামি হরমু হদাক্সি কে স্টক টক দো দি সাবে দা হরমু তামি ওয়ান পুলো তাংতে আতে কুলাত কে লান থে থিয়া দিম বিহেক মতে দি
1: কালা
0: সে পিনান ওয়ান লো পুলো তাংতে আতে দং দং কে প্লিকেপ আকুলা দা তুম ফাঁসি কি পিনাঙিয়া হরমু পিনাং মাতে দি পনিলি পিনাঙান ওয়ান পনিলি আফিনাত আসাব সো গোদন কে মিক চম দো হাডাক্সি গাদো গবি হরমু কি বি
1: তাতে একে হাই নাংলি কে চজর চলান কে ক্লেম কে পেনাং আর জিদিং লো তেমা লাসি আহুত পেন গোপিনী আকি সুং আজক নাংলি ইংহাব নাং চেক লা পসন্ত দৈক লো মা
0: নন মত কে লা পোয়ান কে বেলাং হেদি সিতামি লম্বাং সো কুলাত কি চবি মতে সো বিজনেস লং কে কাই কে মত কে লং ওয়ার বে মতে লং ও এডি
1: কালাং
0: আসি লং ও এ হুদা বাং কে ইনিং বাং কে আহুত পেনা হুত কে কিরুন হুপ কি দো দি আহুত পেনা হরি নিং কিরুন হুর বতে কে লারসুনি কে দুদুন পেন জং সি থাং মানে গপুর আল্লি জং চি চা থেগে লং লে বা লং লে দের নাং নে দের পুলো তাং তে হেদি ইনিং কি অয় ইনিং কি দু কে দুদু কুলা চিং কের প্লু পো কা প্রেক্সি ক্লেম দুন রং পো লা কে রেঙ্গুন এলো বা উন এদে জি মেমে লা পোসনা কা মাথা কা মাতা দদু আহুত পেনা হুদ সামি নন ফি লা হোলসেল বিদুন দেট পেন কি পেজো পেজো পেজো পেন কি বাঙ্গে হাদি নন মাত কে মেসেন বা মিউ পুসি সনসি নিলি চে থেকদন লং লো লা হোলসেল এ পাবাং দেট পেন আন গে হাদি সামি কি দাম তাং অপর হালা করোনা কা দোগো বি হালা সোরা পর হুদ বাঙ্গে নি তুম কে মেনে শিক্ষা গলো আথি হরমু তা চোয়ানা থায় বে দেলো মাতি দিন কাকলা কা দোগো বি হাসো বাঙ্গে শিক্ষা থে তান দলো সামি লা সো ফি আন বাঙ্গে নন মাত কে নি লং লা আনা কা শিক্ষা হাদি নন মাগে পাজুনো থায় বেলা মানে মেসেন মিয়া সিপু সজর চলাং দুন লং বম লা পেন মু পেন পুলো হট পেন হট কাঙ্কের ক্লাক কে মাথা গে দলো স্তামি এবং স কুলাত কিছু বিগে মানে আনি বাং গে লং ওই লাসি ইনিং কি দিং এবং ডোবেক নাই জি নিলি কে থান পঞ্জি পু বাং কে দেই লাসি কাদো গবেলা ইলি কারবি আতম কুলাত কিছু বি তুম আন ফাসামি নিলি থান পঞ্জি বাং কে তুম নিং কি দিং এবং ডোবেক নাই জি লাসি নিং কি দিং এবং কে নাং সর আনি বাং লাকে হট পেন কে লং পহট পেন লং লে পদি কে লং লে হট স্তামি হা কে লং হট বাং কে আকো চে ম্যানেজার পো লাসি নিং কি দিং পেন দলো পুলো তাং তে হেদি কুলাত কি বিকে মেসেন আমি পিক পুষি নিলি থাকদাম লং
1: চৌরপর লক্ষে নাংলি পুথ থান পাকলার পন্থ পথ মহেজং পে নাংলি কি পুপন নিংকি দিং দো নাংজি পুষি পু লাসি নাংলি কুলাত আলং কমান্য এমন এডভাং পেন আনিঙ্গি ঠিকাং মাতে নাকাং চেকাং লাপসন হুটকে কসল নাংলি কে ক্লেম দন দন কে কে
0: কুলাত কি বিয়েলং কে কে মাথা দুনাং হালা কাস্টমার টু পেহেদি কাই কে তাকু বুসি কে মিদুন সেনজি মাসি কাই কে তাকে মাথা

0: teddy, keram nang hang po ilita amone jong si meo e pulotang teddy, ilita keram ping tung te matidi, ason hood putte aning nang itia tumta hood penki dodo, nang lukan derloma con and kula derloma. De la santa dodo ilitum along heddy, la son la son mane eco sonsi opinion in the lanki duoka li by henten la pocadoga, lamkang sambensiala tum hansta medi, tandun lo pulotang te heddy, la son pinido, la pen inut horkang rio bang, ilicula the long mane ili pinny hormone and hang law, a monkey, a hormuta with dead loss, tami horkangri. Nilikula lo nang thok kang plak an sitami do thut ko pi adokan di lans tami nilichi paning ding delo lake ap arji ding klui alam lo hedi aprang alam lo alam pe alam nilichi bong dun dut pusan tai la so minute ke upro la nang thok kang plak amunit ke mane piniar ni nilikula bang velo sitami piniar ni la so minute nilith handun pami lo amat la so minute sitami piniar ni nilong tawang bom nang chonam bom thang alam ave la simu pen pulo ning ding abang litum makinang so si bang ko pini bustami ko sonse ki midun senji ma hedi ala so alam bang silitum thandu lo pulatang te hedi itum customer pen chipa mila sai pedi angang thok pla ga teng de nita ining thi imithang dim ge teng dun thop thop ba pini sikivi dun melo stamela pogali bango pito kama tha ne chini de lo stame jo nono bang ke dili thanun pa melo nono bang ke thangala we lang lita bang bom dam bom asi ning ding open bolo madi ning ding dolo pula tang te jar sai stame chunji
1: kala
0: la pulo
1: kala
0: ne lin pen ke matha bon ge
1: chero parla nang li than paklar pon pon tang te ke hai mejong nang li ke than pon li arjulong preng mate keram ponatum tadu pu asi keram ki pi pen nang li preng hang thu bangke kosan la ke hai
0: preng ke chi hang thu bangke nili ge amune preng hang oi bang rampon sita me nili preng ge hang an pa sik thik the ba pa sik si pa ja aso pa sik si a joini si pinanga na por bangke nilong pinanga nang ram lo muni da tum hedi ala so ke ram pena jok pinanga na tum ke nang pipe da ta dolo la pen pinanga na tum ke nang pilo asi preng ke hang por mu ke do kavi amune ke mi pet pe ma ti di ala ke tum ke ani sinang ram da tela so munit ke bang velo la pen la tum along ke long bang ke sung krung la pen ke long list ami do piglo sila preng ke hang bolamang ke jonghele nang li changduk jonghele mane ko pulodi tami nang ki pipi amuni tum bang ke nang pipi a ko chingki me sen amuni tum bang bote preng po hormu bang adi alan tum chi matha e poil hang edes tami balam thi pen e ko son ko pil ho asa babar sai me muchate nili phanda nang matha tha ba ko pini tha pote hala tum mang nang chi pi tami ala ke ram thi ba tum mang ram thi bla ke long take thelo mane jonghe lam dog jonghe lam thu pen hangs the hedi asi kulat ki bielong ke keram ki do veglo la pen keram atum ka do ko ve mat ke hedi nang chi pilable la bang ke hok lo
1: tangte ke hai kulat ka chongpu mate chojor chalan ke klem along ke isi trading license to la hai ta ke nang sot la si nang le la puson ka chi sik puta dom
0: nilong NOC do no namar hadi council pen NOC do wholesale ki BI NOC hadi nilong labang salo do pinanar ji dinglo de la so first ke NOC filat dun lo nikani se phan hala long date pen ke nona phie bang ke nikan pho phan se ko non mang renewal hisab hadi non mang NOC long lo ni pli phone an velang bon so pin ke long hadi prang dam tang apor ke lhai ma tha dun de ba la son nang ji pu chini dun de ma te de la son ke claim ke dam aman ke pinanar ji ding a phie da council pe hala to hadi text atum wang lo la selang le tum sinang than kang lo na li wholesale kulat ki pi putela son among nang ji pu hadi de de pen bang ke nona bang ke ni long alu dulu NOC hadi text pen hadi bang so nona bangke dulu
1: tangte puthot nangli phan arju ponthu la khe ilitum karbyang long long ke ahut pen ke kangkir la pusanta dodo la pen ke kapre kapre kirung kere ka tum stame do o la si hala so hot bangke nangli ko son loge claim dun dun ke ake hai
0: la pulo kangkir hot bangke prang prang nona bangke kangkir vidar lo stame ha so kangkir hot bangke hedi nili ge hem si ki bi pena po hedi pu ho nar bangke ing pu dun de stame ha pu আফিনাত বাঙ্গে রং আসর সে গাদো বেকে দরকার হরমু রং পি আইরিয়া পিনাং মাতি দি আসি আলাং লিতুম ফাম মাথা দন পো আদা বা পর লম সুকে হেদি পিনে কে নাং সদ পুলো দাং তে হেদি আলাং লিতুম ফান কে লাপসি পি পা জড়ন বম মুতে লার সুনি বাঙ্গে কাঙ্কির পুলো পো হেদি আলাং লিতুম কাঙ্কির লো পুলো দাং তে ক্লেম দন ক বা মাথা দন ক দি ইসি হালা তুম কাঙ্কির কি ফা দাই সি চুনজি মিনি আলাং লিতুম দি আসি গাদো থ্যাংক ইউ লাভ তে তি মাতি দি লাসি হালা তুম মাথা কে মাথা দন পো হেদি কিরুং কিরে গালাম গেলা পুলো কিদাম তাঙা পর কেলা পন ওয়াং উইজ তামি মু পেন পুলো এলি তো মালং হেডি অর্গানাইজেশন পর মু দপি
1: কালা
0: ইথান লো পুলো তাংতে ফর এক্সাম লা পেন দি দপি গো কিরুং কিরে গাদি কমানে কমানে কে নাং কে ডিমান্ড সেট আজান্তা দো ফারু ফোন আং জি চুরি সিনাই নি তুম কে বাং বিপিন লাং লা পজাতা এলি তো মালং দো দি লসি লি আরলেং তুম আলং কে দি আন আনা কুলাত কে থি এরেট কালিমা তে দি কুলাত সো তুম নানি রিসিন তিতি নি লং রাদো আসি কিরুং কে রেক তুম হটানি লিখে চেন ইংরি মা কে থান কাং টুং গেলা পুলো রুং রেক কে আহত পেন ইয়া কেনাং সট পয় ফিস তামি লা আন অর্গানাইজেশন কে অং কে আ নুতিন অর্গানাইজেশন ফান কে পি দুনিয়া টুন এ মা তে দি লাসি হাংদাম পুলো তাং তে হেদি নিং কাং সাম পেলে হাং ওয়ান সি আলাং লি মানে নাং কে পি দুন

0: jimahedi la son ben si hangnang ji mane la anang ji ba mitum ke mopen pulomati wang pira nikan sekpen tiwe pola anang ji pokhe diman bang diman media son te busini lihin bangge mata pon hedi nalitum jong se kasik sagdo bute wangon hangon setami hala hempu kulad hempu bang kwansi nang piun ji mahedi hala ta pini nang ji athi nuvet phan lagi pinai gali mati di dupik mati di ke wangi hedi lasi hala hempu tum kwansi nang piun ji ja kong do mahedi hala bang ta mata pon nang ji la pochi mata se roi nang ji pua jar le nilihin pen bang hedi kalite la anang ji pute anutin la anang ji bulote hala kulat ki nang ne dat pute ko na pensi ki pidun po mati di la salam lo hela si la po than chi pare pon se roi nai pul nilihin pen
1: চরল নাংলি পুথত থান পাকলার পন্থু পর তাতে পুথত নীলীলা কুলত আলাম থে আর্জু পন্থুলাং আজহা তুম কে কুলাত চুবি প ইংটন কক পেন ইংকির চেক তিতি লাসে হারা তুম ফান নাংলি কুপি থান পাচিনি দুরিং তুম
0: কুলাত আলাম সো বি পয়েন্ট কেয়ার চেক দিতি আলাম থে বাং হাদি লালো কুলাত কি বি গে আল্লি গে মেন মেন কে লং ও আসাপ সাপ সাবে শিলং জি লাসি লা কুলাত পিনাঙান বি পেন চিংকের চেক তুমফানি লি পুজি বাং কে নাংলি তুমজং সি নাংলি নিং হাং ওলু কুলাত কি বি কে সিতামে মো পেন পুলমাতি দি আলম সো বি পয়েন্ট কেয়ার চেক প্রতাং তে হাদি কপি পসি কাং কেয়ার চেক ল পুলতে দিলি নে কে মাথা কে আলি জি থেকলং ওই দা তাহাই মেন মেন বাংকে আতি মু পেনি লিপুর মেন মেন কে আলি লং উই সাব সাব সাব সাবে জি আলি গলং জি হেদি লসি মানে মেন মেন কে লং দুন উই চিংকের চেক জি নাং নাক আনতা নিলিতা দলু না পুলে হেদি লসি আলা কুলার ইং চেক তো মানটা নাং লি তুম জং সিলা কুলার কি পেন চিংকের চেক আকো চিং পুথু জি দেও পুলো তং তে নন কাং পুথু জি আ বাংকে না তো মানে চি পানিং ডিং আ বাং হেদি চি পানিং ডিং আ বাং দো নাং জি পানিং ডিং আ বে পুলো তং তে হেদি আ লং ওয়েট পেন কে মেন মেন কে লং দুন উন ই পেন বা খাই ফালাং থা বা খাই কোনানি ইনুত বাক নাং তত লক সিতা মে লা তুম গে আ জাতা ক্লেম কল তাই কুলাত নাং গে বিলো
1: কালাং
0: সন থাক থাক সিহানি লি তুম লং দা নন বা খাই দো নাং দো ল সিতা মে হা তুম কে কাপ্রে কালেং আনা কে অং নাং বিদুন দে বা খাই কে নাং বিদুন ইয়া লিলো
1: কালাং
0: পিপল ল পুলো তং তে আলার তুম চিনি মানে আল্লি দু কুলাত কি বিকে
1: কালাং
0: লা সলাম ল লা সিলি তুম স্তামি মেন মেন কে আলি লং ও ই দোনা তুম দি স্তামি পিজু পেন কে লি তুম আলি লং ওয়েক জি ল পেন আলি দু আসি কুলাত কি বিকে ইতি বং সি কি বিদন ল পুতে হাদি কাং টন তে দে জি ফান্সি বর ই দু নাং জি
1: চুর ল খাই পথ নাং লি থান পাকলার পন্থ পদ তং তে নন হেজং নাং লি থান পন নাং লি স্তামি ইংকির চেক নাং জি আপর আন স্তামি নাং লি লং নাং কে লি দো ল পুলাসি হালা সো হু নাং লি কো সন সি কে ক্লেম পেন কাপাচিং থুর থুল খাই
0: নিলিগে নিলি সো কো পেন সিবি মাতি দি স্কুল দন বম মাকাই হ পেন সিবি লাসি হালা সো দা লামবাং সিনি লিয়ং থান পো কে চেং হর বা হা সো দি সিটিশন বাং গেলা পুলো মো পেন হেদি তাঙ্কা কে দু পেন লে কি বি গলি মাতি দি তাঙ্কা কে দু পেন লে কি বি নাং জি গলি পো হর মু সব সাবে লাসি এ সি পর পথিক দে নই নাং লি হেদি মানে কুলাট কো সো পর লার সুনি জং সি কাং পুই ফা নাং লি আবার সাই মিম তে আদা পার্নিং সাম লম লম হেদি নিলি আলা আদা প্রাং কুলা চিং পু পো কুলা চিং পু দে তে স্কুল দন পো স্কুল দন দে পেন বাতে কো নাং চিং পু পো আপেন স্কুল কা ওয়ার নি হাসোর কে কাংকেড়ো তে স্কুল দা বেদা তো পাদি নিলি মানে লাকুলাত কি আদা পেনার্নিং সাম সি বিসি কাস্টমার কে ও মা দিদি আনারলো পা বাংকেলান কাস্টমার অং এ নিলি কি চিনি দা মা তেং তে হেদি আছে আনারলো বাংকে কো না সিনালি তাংকা কে পালং জি আবার সা হেদি রি দু নং জি হালাতা মানে মেন মেন কে লাকুলাত পেন কে লং ও ই দেই মা তে আলি দি আদাক পেন জং সি চুদুন বম পুলো তাং তে লাকে লা সো হরমু কে চিলুত বেক পো কুলাত কে লা সি লা সো পা চিলুত লে ফান পুলো তাং তে হেদি আনারলো কুপি সি কি ক্লেম মে মানালি
1: নিলি
0: কে ঠেক দাম লং বাংকে ইলিতুম আমুনি তো মাংকে হেদি পিসি কে জ্বর দু নাং জি মা হেদি লাসো হরমু বাং এলি তো মাথা থে মানে কপি হরমু সি কে জ্বর দু নাং জি মা বা কপি সি কে নাং জি মা হেদি নিলি কে ঠেক দাম লং বা কে চিনি আতেং দে হেদি আর যা তন কুলা চুবি বুতে এন দাম পো ওয়ান পো নাং নে দেয়ার পন কে লাসো কে নাং নি পেন্তা মানে কাইরি গ্যাং তু এ নাং নে দেয়ালে নাকি বি বেলো কুলাত লাপু তাকে মাথা দো তবে ব্যাংকে ফানি লিগে থে লঙ্গে কুপি সি কি নাং ইমা হালা সি কে ওয়ান ওয়ান লিগে ঠেক দাম লঙ্গে হেদি লাসি লাসো আকা চেপ্রে কে লি তুম কা মাথা ইদুম কুলা চুপিলো পুলো তাংতে ইলি তুম আইরিয়া কুপি সি কি নাং ইমা হেদি হালা মাথা পারসিক নাং জি ইলি তুম তা মানে ব্যাংকে তো লং সন মানে দি বিদুন ঠেক জি আগে চেং সি কে কুপি সি কি নাই মা কে চিনি নেই লি তুমকে হেদি সে তামি আসাব সোবে জওয়ানাং পো বি চেং দনাং পো চেং দুন লেট লো পুলো তাংতে নাই লং কে বাং আ কাস্টমার কে হেদি নালি ফান কুপি সি তাং হ্যাং মা নালি বুহি সি চিবি কংন ডাক্সি রিদন কুন আমুক লাসি নাং হ্যাং নালি সি ডাইরি সো বা বুহি সো চিবি কংন ডাক্সি মেইনটেন্স নো হেদি লা পুজং সি মেইনটেন্স নো পুলো তাং হেদি পেজো পেজো

0: কেয়া যার হরমু তো এলি তোমালো মানে লং এট পো হেলা কাস্টমার দম নাঙ্গা হরমু ইলি তুম কপি দুন দেলো মাতি
1: কালা
0: নেস কে লাসি বান পিনাং পো দে
1: কালা
0: মোপেন পুলো মাথা ক্রাম ক্রাম আকাম কে গালি লাসো হরমু তো হেডি কপি সিকি নাঙ্গি মা হেডি গুলাট কিবি তা মানে আনা কি জয় রেড কালি লাসি ইনে কে মাথা এতে গুলাট কিবি কে জয় কি নাং না হেডি
1: কালা
0: স্তামে কপি সিকি নাঙ্গি মা কে হেডি মাথা বার্ষিক পা মে পেন্সি মানে বিদুন জি মাথা বার্ষিক পা মে পেন পুলো পুতং তে হেডি বিদুন মেসে বাং খেই লং জং সিকি নাম নে দেয়াত লো পুলো তালে বাং আসুক আখেই কে লাগে নাং বিদুন দেলো স্তামে পিনাঙানা তুমি নিলি লাং রামলো হেডি বা খেয়ে লং কি নাম মানে নিং চিপাং সামু বা পেন কে কাংনে কানেং জি ই লাপসন থেক দুন লং লং তামে ইসি এক চেপ্রেক মতে নি তোমার রং ফানা কা চরু নাং জি কে লাপুল জ নি তোমার রং অসর কা চিং কি মে কে গোপি মা পুলো তাং তে দি মুপেন ইলি থান লো মাতি নি তোমার রং টা মারোরি এ দন দপু মারোরি এ দন দলো পু বাই ফিটস তামে নিলি কে কুলাত সোলাং হাসো কে বিহেগলা কুলাত সোজ তামে রং অসর পন কাচিং হন কাচিং কি মে যে হাদাক নাম নে দেলো নিলং সিনাং নাম রং লাবাংকে নিলি রঙসর মতে রঙাগোরা আসর দে হ নিলিকে লাসি রঙাগোরা আসর ভান লাসুয়াং দে মাংকে চোরো ওয়েং জি হাদাক আর রং তে রঙাগোরা নি তুম তেরোনা রং দো এক তিমু রং দো লাপেন লেখিয়া রং দো রং থম পুসি পাং দেন থাই দি আসি রং থম আমনি থমাকে চোরো ওয়েং নাং জি পিসি চোরো ওয়েং নাই মা পলদাংতে নিলি কুলাত কি বি পেন কে আকা প্রে কা লং নাম দা বাং নাং হাং পলা তানাং ওয়ান পিথা কো দে মহাজন পন কে আলা দাকে কুলাত কি থেলো দা বাং হোলসেল সিক বিল হ দাকে ইসতামি মোপেন নিলি পুরো নি নিলি তুম রং অলং আসন মানে পিনাং আরাটা তুমি দি খিচাড়ি দু না কেনাং সৎ পুকেলা পুলো ও মানে নি তোমার রং অসর একা চিংকি মে লা বাংকে চোরো রেন এ দি আথে হালা তুমজং সি দি নীল নাং নাম দেয় পুসন্তে হালা বাংলং সি নাম রে বাং খেয়েটা দাম দিলো ডাক পেন কে নীলি বাংসি মানে জুথুরং প নীলি বাংসি এ নাম দেয়ালে বি বেদেট পো নীলি
1: কালা
0: তামিলা পুকালি আদা নীল রং অসর নীল সি বাংলা বামা সি এনকে বাং খে বাং কে অটোমেটিক ইলি তুম প্লুং নাং নিলু বাং মেথাং মাসি দাম জুই পো লাসিলা বাংস যা কং হেদি বাং খে ফান কুপুসি কুপি নিজি মা যা কং কে রাত আলং সিদু লাসে বাং ফুটি না রাত স্তামি মাথা পনন দি ইদুম কার্বি হিজান পো কাচিং হন হেদি লা বাংস দু পুলু তাং তে হে বাং খে তুম বাং কে অটোমেটিক সি মানে দাম জুই পো কি দাম তাং অপর কে পাদাম লো না দি
1: কালা
0: স্তামি কি বাং জিলা আড়ি বাং কে কাদু কবি তা মাথা পনন নাং দি এমি থাং ইয়ান জং সি চিউমরি লো বুতে কি দু কি সুং পুরন বাং খে তুমি নাং লাং দুন দি কি কি জাং পুরন স্তাই লি তুম আরলেং হি জান সি কাদু কবি তে স্তামি হেদি কি চি দরকার জি মাতি দি
1: কালা
0: সি কি দাম তাং অপর পাদাম নাং কি বাং জিলা আড়ি বাং কে লা বাং খে লং নাম রং তুম স্তামি উন আন কে দি এমি থাং কার্বি তুম লং কি দো আনা বাং কে আবেদার হরমু কে নাম নাং কপো কালা কে আও সি তামি কি দো আনা হরমু বাং কে হেদি এমি থাং লং সি চি নাম পুলো তাং তে হেদি ইলি তুম তা চিং থোর দুন পো লা পেন বাং খে তুম স্তামি মানে অটোমেটিক আমি থাং তুম সি নাং নে চো থাই বেতে বাং ইলি তুম প্লুং তা এটা নাং নিলো
1: কালা
0: আমি থাং তুম সি দাম জুইপু
1: তাতে নাংলি ফানকে রাত নাঙা চে তো দুন পেন রাত নাকাং হন পেন সে নাংলি পিনি আন সিতামে লাপ আন কে থে দুং আকুলাত কে দোলং ল লাসি নাংলি কুলাত আসন নামু মতে হরমু হরতা বাংকে কোনা পেন সে নাংলি কে ওয়ান ওয়ান ওকে
0: নীলি কে ওয়ান কে ডাক লাহোরি জান মে তানাং লি লি নীলি ফান মো পেন কি পুয়া স্টিং কাদো গবে হেদি এজেন্সি আ কাপ্রে কাপ্রে মতে দি লাহোরি জান মে নানাং লি তো লাপেন বোকাজান পেন্টা দো লাপেন সুরুপথার পেন্টা দো গোলাঘাট পেন্টা দো লাপেন জোরহাট পেন্টা দো জোরহাট পেন জংসি আনুন ঠেক সের পুলুতাং তে জোরহাট পেন বাঙ্গে সাব আদর আকি জুমলো আদাকে ডাইরেক্ট হইলো মাতি দি স্তামে গা দো গবি হরমুকে এজেন্সি লং জংসি আনুন ঠেকলো পুলুতাং তে দি নন সনলা মো পেন ইলি পুলো লাহোরি জান লাহোরি জান কে এজেন্সি স্টিং নেসলে কে এজেন্সি লো মাতি দি পেপসি লাপেন লা নেসলে দুং হেদি লাসে এজেন্সি লং সিনিলি আনুন লো দা
1: তাতে নাংলি লাকে এন্ডুন কে কোসন লাকে হাই নাংলি মেথাং তং কাচিং থুম দাম নাংজি লপুলমা মাতে বাং তুম সিনাং থন কক প
0: লাসো হরমু বাংকে ইনিহা আলিং মিথাং চিয়ান নাম সেতা চক সেতা মে নিলিয়ে বাংকে মানে মিথাং চিয়ান নাম বলে তাই কুলার কিচিং কেরাং কক মপ মাতি দি লাসো নাং চেরাব দুন বাং আবি নন মানি লিলং হাদি ইনি স্টাপ কে দু স্টাপ দু পয় ফিট স্টামে গাদো গবে হ্যান্ডেল লাপ কে উনে দে পয় দি আমাসি নন মত কে নিলিলা মু ফোন পেন চি থান পক পিসি কি নাই মা গসন সি কি নাই মা হাদি বলা থান পন কে হালা তুমসি নন মত কে মানে হালা তুমসি নাং থন ল পিনি পিনি আলা হরমু সোসন কে চেন নাম নাং হাদি তমে পিনা ন হরমু কে অং বাংগে হাদি লাংলি তুমি নাং থন বম বিথাং মা চি আন্দাম নাং নাইলো নন বাংকে
1: তাংতে নাংলি কে কুলাত কাছু বি পেন পেনাং আনকে রাত কাছে তো পেন রাত আকাং হন পেন আলি পেন আনকে আলি সিতামে লং পন পো লাসি নাংলিলা চজর চলান কে ক্লেম পেন কপি পি আকে জয় বান আবার সাইছে লং পন নকে
0: নীলি কে লবংস কুলাত পেনসি নীলি হেম নীলি রেত কাদৌ কবে সিতামে কপুলো চিপাং চু দুন ও কে থেক থেক সিতামে নন মাত কে হেম সিতামে আরবি নাংলি লেট চিটা হেম কে চিকিম দন লং ল লাপেন কাদৌ কবে অ কে চু কে জুন কাদৌ কবে সিতামে লবংস কুলাত পেন ল লাপেন পিনিয়ার নি কে নন মাত কে আনাম হেড জুমে লাপেন মুনি রে হেড জুমে পেন থ্যাং মানে আকা সিক স্যাক বা আকা তোরাবে লাসি আল্লি কে লাহেল নীলি নন মা কে চে থেক লং কে হেডি কেডর ডে কে পুফি আন সিতামে হেডি আনাম হেড জুমে ল লাপেন মুপেন হালা রাত হেডি রাতে হেড জুমি পেন আলে গেলালো এজেন্সি লোক জংসি এনে

0: thep ta le bang ya sab jum chat pomati di
1: kala
0: tam agency long jong si le dun lo ang song denga le dun lo puta di adors tam ya sab jum chat la pen aur pen hori scheme bohor muta da do mane cartooning ko yan lo te cartooning si pre cartoon phok ka ben te cartoon phok pre lahai hor muta he di long dun do asi nono mat ke le bang ke la he mi si ka do ga ve ye claim ke ram ke chok jun school ka do ye fan he di nono mat ke minta nang ni la pen ni li ye mane bihek pen ta he di kulat ki bi si ning hang woreng phan bang ke lan matha dun di aso re di nili mane cheng sike nili pe nili potum hotel ki bido hedi hotel so ki chubido nili hada school biheklang aso ke school dam dia france tamia long so do dun po apen school suti det tamai nili pe nili potum lang hotel asap so ki bido lang tum hedi daksi do dun po mamat sing ni ta matha lo morning sike ni ta ne mane kula chubiji po aso pe na kamatha ma hedi aman ke la so kamatha pe na masin ke kulat ne bidun phira jal le nona bang nili pe to mangke bithu te delo asi woreng war sai ke claim matum ta mesen hala ta thanga ke hing nove tami muni to anu tin sia ning hanga preng mati di
1: kala
0: jonghe da goreng ke ni lige claim kli prang ta kulats ki bi pomasi hisab kitab he di nan le the kanda chok pojat abang sia kama tha ma he di ta manan ki hadak pena ma sin ke ni lige pini phela
1: tang te kai ili tum kaching ki chathan ke penang anapor arji dinglo lasi nona bang ke apor ke choklo la pasan si ni li theklong lasi ইলি তুম কাচিং কি থান পাজ্যা ফ্রাং নাংলি সুলাং দো আরা দফান মতে রিডিও নাকার জুদন ফ্রং আরা দফা নাংলি চজর চলান আহিন কেমেসেনা বিদি নাংলি থান পাচি নিকাং জি মাকে
0: লাসি কুলাত কিছু বিদন জি পুলোতং টে হেডি কেচেং সি কে মিঠাকে অর্ডার দোর মেসে নাং জি ইলি তুম কে টঙ্কা মহা কে দু তুম কালি মাতি দি টঙ্কা মহা কে দু তুম কালি পুলোতং টে ইলি কোনা সি হরমু কিছু এন্ডাম মা কেডি আরা কে চিপ মেপিং নাং জি আপেন উন টে বাঙা টঙ্কা কে চুপি পেদে নাং জি দি মিঠাং জং সি মেসেন পুলতং তে হেদি আসাবেত আতঙ্কা পেন সামি নাংলি কোনাসি হরমু কে এন্ডামা হেদি নাংলি এন্ডাম থাপ থে দনন এলং ওয়েদ এন্ডাম ওয়েদ নন খালাসো হেম ফুস তামি নাংলি পা নিং নাং চি থে পদি আথেলা সো মুনিট কে হক পেত কাই কে তা নিলি লং সি হরমু না ইয়ান্দি লামং সো নিং কি চি থে দল পুলতং তে হেদি নাংলি জং সি মানে অটোমেটিক নাংলি কুলাত বিহেক্স তামি হেদি কুলাত কি থে জি ফান কে আথে খালাসো হেম ফু বানালি ফান জং সি নিং কি চিং সাম লং লো পুলতং তে হেদি কি পু পার কলি নাংলি তাঙ্কা ওয়ে পিন মেন্স তামি লাবং সো কুলাত কি চু বি হেদি লাবং সো চ জোর চলাং আসাই কে ক্লেম দুন ঠেক বাতে ক্লেম দুন উনপো আসি নিলি থানপন জি গেলা পুলো কদগু ইতাইলি লা কুলার কি চুবি তো মানা ফান কে নাংলি তুম কে চকলাম দুন পেমেন্ট অন চজর চলাং দুন পেমেন্ট অন নিলি তালা পুসি ক্লেম দুন বমলো সন্ধাক থাক সি নিলি মু পেন পুলো মাটি নাংলি তুম কোনা সি হরমু কে এন মা হাদা এন দাম পেমেন্ট অন এন পামি পুলো তং তে আলাংলি তুম তানাং মাথা পো নাংলি ফান নাং পাজিং থোর জি ফান কে হালা লি তুম বা খেস তামি অ্যালংস তামি এনাং কক পো থেলি তুম মুনি কে হোলসেল পান কে আবে মা দিদি সি বা খে পো বাই ফিস তামি এনাং কক পো পিনা না দে মা হরমু বাং হে দি সেলাং তুম পেচি পা মেসেন পুলো তং তে অটো টেক নাংলি ফান বাংকে মানে নাংরাব বেকপো ননেলি ফান কে কসন ল মা পুলো তাংতে নিলি তালা পুলো নিলি দা পিনা আনার জি দিং বিদুন ল লা দেট পেন কে আলাংলি তুমসি নন বাংকে কি পুপার ক্লিন অন কে নিলি মি থাঙা তাংকা পেন নাম দে দেস তামে চ বাংর মুই টিম নাং থন পলা সো হর মু জর পিপ লা সো তাংকা লদুন পো কো হর মু নাং থন পলা সি রোটেশন হেডি ইট টিপ এন্ডন পো লা সো তাংকা পিপ কো নাং থন পো না মানে কাই কি তা মানে কন্টিনিউ ল নাংলি হর মু বা মাথা নাং নেলো আসি নাংলি ফান কে চিং সি বাংকে ইলি তুম হেডি আনিং কি পাঠে হেডি কে নাং আলম বেদ ফান ইলি তু মাথা থে দে নাং জি কালি কি পু বাং হেদি ইলি তু মা কাই ফান হেদি মাথা পুলো তাং তে হেদি ক্লেমুন পামি পুলো তাং তে নিলি কি পু দাম জি বা নিলি তেং পুলো তাং তে চো জোর চোলাং আসাই কে মি পিক আসাই আথে আলে কে নিলি জে থেক লং লো দে পুরো লাসি মেসেন আবার সাই লাসি লা চো জোর চোলাং কা দোগা বিয়ে তো মান মাস তামি ক্লেম দুন পামি লো না ইলি তু পাপ্রাং দুন রপেলো না
1: চোরো পার পিগল খাই নাংলি থান পাকলার পনপত তাংতে খাই পিনি ইলি তুমি চিংকি যে থানকে লাপানলে রিপন ইগলো না কার্ডম
2: লাপান পড়ন লিতু কিছু না যায় মে আং ডেঙ্গলং বিজনেস মতে চজর চলান আপুথাক ইনু চজর চলান আর্নিকে অং পেন কে ক্লেম আবাং ফু থমাস টেরন লাপেন হুট বাং ফান্ডার তের নম্বর চুপু নাংলিতুম আর্জুলং ইত্যাংল লাকে আকাশবাণী দিফু আদুন্থু লুন চিত যায় মেঘ আং দেলং আসনসন লুন আর্জুগল না তোতং তেপ্রাংসি ধন সিং তেরন লাপেন আরিয়া সাংহ কিলো না লুন হাকো আহুত পর্জিক সিনাং

নাধার্য অনালিতুম বাবুরাম বাপুরাম সেনার কিলোনালুন আর্জুলং ইতাংল লাকে আকাশ ওয়ানি দিফু আদুন্থু ভূপেন হানসে কিলোনালুন নেসেং ভে দোদাম এ পো আর্জিক সেনা।

লাপন পর্ণং লিতু হিন্দি লামার জানালো না যা মেঘ আংদেং লং সনসনালুন আর্জু লং তাংল লাকে আকাশবাণী দিফু নন আদুন্থু ওয়েস্টার্ন মিউজিক মতে ইংলিশ আলো না যা মেঘ আংদেং লং আসনসনালুন আর্জু গল না ততংতে প্রাংসি এডি ফ্লয়েড আহিন পেন কিলোনালুন আর্জু গল না আলোনালাম থেকে চেক মি আউট বেবি

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: লাকে আকাশবাণী ডিফু নং লিটম জামে কার্জুলং বম লাকে এফএম ব্যানার লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বড় সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপেন্তা জায়মেক নং লিটম আর্জুলং ইচি আদুন্থু থান পারে জায়মেক আং ডেঙালং আওত কেমি আলাম থে মতে ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার পুথা হিরোলোস মিলিক পেন কে থান পনলে আর্জিক সিনা
2: আওত কিমে পন ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার আওত কিমে আলামথে মিনিং অফ ক্যারেক্টার ইনুট আউসু আমাহাং কিথেক আরনি পেনসি জাকং কিলং মাতে কিকলাং আহুত পেন্তা আলংলি কিনাং সট আজাকং মাতে আ ইনস্টিং দু লবংসু আ ইনস্টিং মাতে আলংলিলং কিদু আজাকং সি আলংলিফান আওত আন্তা সিম্পুল মাতে জয়কে পেন লাপেন নেচুরাল মাতে আমিনা পেন লাপেন থাংতা

Yang dunde pin without any police pensi ke plangpon bon ta alang li themuchot aphi inut banghini pen chelang thek anke alang li kithek longbom arje khei arje social environment lapen khei aru mate social heredity angbong si thenang kok apotsi adung are khei arje kithek ponlong ateng si alang li ot mate character ta chikrilapon nangkokpo lasi alangli aphian ke alanglilong kiklang ahut pen kidu ajakong ot mate instinct behavior aphan dip thip si la alar si kiplang ot acquired behavior si chikrila pon thupo dr sitaram jaiswal kipu alam atenke ilituma ot kemeji aphan ke akama thata menangji lapen lasona ot kimeke inut wet aphan si aledu chorji kali বন্তা খেয়ংবং আনু তিন আফান লাপেন দেট আফানান্তা আলি দুপ পঞ্জি পুষে আলংলি পাচিনি আট কিমে কিনাং সত ইম্পর্টেন্ট অফ ক্যারেক্টার ইকায়ংবং কিনাং সত আকিমাং লাকে আট কিমে জি আফান হিল ঠেক রেয়াতুম লাসনসি পালামজির ইলুতুম আক আপ্রাণ কাহিন লাপেন কিদুক দেট আফান পার্টা আট কাহিনোসি আকিবীর আকি ঠেলা ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট লাসি আট কিমে কাহিনতা কাচিকিরলা কাপাং চেঙ্কি ওসু আকুপেন মাতে আর্টা নিঙ্কান ফ্লি লাপেন ফো আহুত পেনসি কাপাং চেঙ মাতে আট চিকিরলা পন পাংচেং লাসি ওসু আকুপেনসি শিক্ষক আতুম তামে আপি আপু আতুম সেতামে উসু আফান আট কিমে কাপাচিনি পনলং নাংজি পিমা বংশ উসু মো আফ্রাং পিসি মানজিমা লাকি হা ভিহেক আকু কিপ্লাং অট পেনসি পু উঞ্জি শিক্ষা কিমাং দামকে মাতে এইমস অফ এডুকেশনকে উসুমার অট কাপামে হিল আফ্রাং সি আকাম ক্যারেক্টার ফরমেশন ইজ কনসিডার্ড টু বি দি প্রাইমারি এইমস অফ এডুকেশন আট কিমে কিপ্লাংবম আউ সুমার আনকে আফি থেদুং লতে আট চকলিমজি লাপেন আজক খেয় আফান্তা দেট আফান্তা আলি দুবেগজি থেকসেরাতুম কিপু আতেংকে আট লাকে আবে আপিং ইট ইজ এ বান্ডল অফ হ্যাবিটস লাসন সি আকাপ্রিক আতুম পুলো লাকে নিং আর অট পাংরুম ইট ইজ সাম টোটেল অফ সেন্টিমেন্টস জন দিবে পেন পাচিনি আতেঙ্কে লাকে সন্থম মন্থিয়া জাকংপু থ্রি ফ্যাক্টর্স অফ সাইকোলজি নম্বর ইসি নেংরেয়া জাকং ইন্টেলিজেন্সি হিনি নেংরুং আজাকং ইমোশনাল রেসপন্সিভনেস কিথম জাকং মানে ফোর্স বা এনার্জি লাসি অত কিমেপন কিঠে লাপেন কিঠেক বম হিলো কেনাং সত হাজাত আকামলে মাং দাম সেটা চকলেমা অত আদুর আজাকং পেনসি পাচুন পনসি আকিমে আট কিমে আবাং ফু আলং কিদু আসন এলিমেন্টস অফ গুড ক্যারেক্টার অফ এমেন আট কিমে আবাং ফু আলং ইলিতুম কিঠেক লং আট কিমে আসন লাহি হৈ হিলো ইসি চিরাপ চিতু আট রিলেবিলিটি হিনি নেং আরং আট চিয়ারফুলনেস কিথম কাম আহিন মন্থিবেত আট পার্সিস্টেন্স ইন অ্যাকশন ফিলি আলে কাপাদু আট ইন্ডাস্ট্রি অ্যান্ড কনসিয়েন্সিয়াসনেস ফ নিং থেকলং লাপেন পুথিব আট কাউরেজ অ্যান্ড অপটিমিজম লাসন থাক থাক তা বাউলি এট অল পুলো বাদু তামে আট কিমে আবাং ফু পুলোতে লাহে হৈ আট কিমে দু নাংজি ইসি নিং চিবের আট সেল্ফ কন্ট্রোল হিনি চিরাপ আট রিলিয়াবিলিটি কেথম কাম আলিং মন্থিবেট পার্সিস্টেন্স ইন অ্যাকশন ফিলি কাপালং আনিং ইন্ডাস্ট্রি ফ আরপু কাচিএন ফিলিং অফ রেসপন্সিবিলিটি আট কিমে কিপ্লাং জি আফান কাচেরাপ দুন আসন ডিটারমাইনিং ফ্যাক্টর্স অফ দি ক্যারেক্টার অফ অ্যান ইন্ডিভিজুয়াল

0: ninkan phopen a phisi ne dolo ansi sampri anke theng tom atum tanang dudun lo
1: munon phinang tum longli philang alam pen charvu se muti non discuss that si kimilu
0: sita ni ga phani tum ka prek pu mathaun e athema alang tani tuma phana joini penang unsacrifice nang lo kali kalang ta nituma phan nang matha pen niti pi akimita wan hai heder lo
1: piso ki mi pa en rahem prek pa dukok nut ako la pu sam prita dolang lata pinanta ki doluni kaviluni thang da chini ne lata isia problem lo
2: josa jun tha da kanya itum ki hema sai dolang
1: lahaya problems alam le matha damte nige kafiri sikidu
0: pilonanga phirinang po morni sikhe sob unjibo to sajon tha
1: tangte ni dam thupo kolonut nangludun ji ma nangludun de mahu
0: oh ne anam po
3: sajonik etloma ponmilo mala hai ho
1: oh ponmilo
0: ho medan porhidam paminan de best of luck
1: same to you dam langante bye
0: bye
4: Hello. Thank you for speaking. Oh, hi, Sandos. Tumar laga kam ekta bataisile na? Oh, kam ta na aji kuribi. Oh, bujise. Poisa? Kam eda pasot. Okay.
2: Kanya. Vang thate, vang sarak noon.
3: Kopilo.
2: Teke, theklong lobo.
3: Theklong le.
2: Ha, la non ke dama banke.
3: Halake, theng tom a banke. Halake, theng tom pinak bo.
2: La hen lo, teke. Tiron hema teke lu.
3: Ha, army ka via teke he.
2: Ha, kali, dojoy. Asipatheri, nigam long loga porhi. Exam te bog head lo.
3: I jump he, ko pia pan lo.
2: Purika pan lo, buddhu.
3: উপথু নেকি উপথু থেকে
2: ও কনিয়া দা দা আরলো
3: সামপ্রি ও সামপ্রি
2: লাসোনিপু চং হইসি থুরফুরল
3: নেফু কেসো সেদারলে কপুলোমা কে বেয়ারেতা
2: সাজুনজি মাইনতে
3: দতে গাখির লে হাড়ু কি সিবাগ নে বানপি নন হকো হো কাখির ও কানিয়া পু না হেলবো ডাক দো পামে নয় দে সাম্প্রিতা ইনুরা তিতি অংলো
5: দো পামে পুটিক বন্তা হালা হাই হেনলো নে কা ফেরে দুকে
3: কপিসি কা ফেরে মাতি ক
5: হালা সব ফুলে হে ক ইংবো আথাইতা আবে ইংরেং শিশির দে তিতি লাপেন হালা মিহিপতালো থেংতা থে কথাই আবে আক্রিতা আবে চিংহিপতা আদিম আবে ইনিং শিক্ষাক এ তিতি
3: বাই ক নাক্তা নমা লমা কাইকে দদুন থেকতে কে জয় লক লতি ক হালা কাংরেং সিট সিট আবাংকে প্রেসার কুকার পুলো লাকে ইংবু জক ফ্লটলো কাংরেং লতে কেমেন লপু নাকা চে থানলো
5: এনতে হালা মিহিপকে
3: হালা এনতে গেস আমি হিবলো নন মালমকে মনিদা তুম থেংপি থেং প্রাংকে পাবির এটা জক লাপেন মনি দা ফাইতা নাকে বাদ বমজকসি থেং তা চেতাং এদেল লাসি বাংকে থেকে রে তুম থেং নাং নে পেন পেন আমি হিপ নাকা সেমার পিলো
5: কালাং ল বন কোলা নিতুম হা ইংলং কে দোয়া তুম নিংকে থেং কাছে থেক মুবেলে আনি কান ওয়াংসি ইংলং রিট কে পান থেং পি থেং প্রাং কা পাবির তাং বমলো কোনা দা থেং লমা বো নিতা ডাক নাং দুদুমসি লাহা এলাম নাং চিনি দু লংলো নে ভাহা কে মেলো জংহেলে ফেরেতা চার্লি দুর্বম থেক দুর্বম্প

0: মালিন পেন সানকুর নাংলে আলো মা
1: নাংলিলি কমালো কি বানপ
2: মালিন সাংকুর
0: স্কুল তা সত্যি আটলো আনতা হেমতা নাংলিলে কোনাশি কি দাম রুবল হ আজির পজির পিয়া হেমন্তা ফোন পেন রি আটলো আবে কি মাতি
1: কোনাশি কি দাম জুইল তাংতে
0: হ্যালো ও মই লংসিং এ কইছু কোনে কইছে হোয়াট কিমান লাগিব 3 লাখ পুলিশ
1: কমাল ল
2: কপিয়া 3 লাখ ল পুলিশ কপিয়া পুলিশ
0: সাম্প্রি এ পুয়ান হা বেডরুম পন্থা দা
1: কপিয়া লামাতি ল নেফাতা নাংথান থাহ
0: হা বাং গাড়ি এক্সিডেন্ট থাহ আমলং আমলং বাংথা রেজিস্টার গেলা হালিল হোক
3: কপিয়া পলই
0: মালিন পেন সানকুর ফান কোম্পানি স্কুল লং পেন কিনে পন্ডে নি ফুনাঙ্গে লাং লাখ থম নাই দাহ জংসি পুলিশ ইনফরমেশন পিডেট পলতে কাতুক হবে ফান্ডা না আপলাপ জিত হব কি
3: ও গড কোশ্চন জিলাসন প্রবলেম সালংলে নিতাকা চার্লি থেক পমা ও গড ফেরে আনে ইতুম ঠিক ক্লিপতে ঠিক ক্লিপ লনা সিতা পুলিশ কি ইনফরমেশন পিডেট লনা লাসন কাহিনো ডাক ক্লেমা তোমা ফানলে ইলি ফেরে রং পুলাতে কো পুলো
0: এপাই তা চেবাই জুই লোক নাংথি পিতা নি ও কাং বুবল জংসি মালিন পেন সানকুরলে পিনে পিনালতে ও নেকো পেলোমাকে ক্লেমজি তাঙ্কালে পিজিতা লা আনা তাঙ্কা নেকো নাট পেলোমা
3: নেকি ফোনকে ডায়াল বই হ্যালো পুলিশ স্টেশন ও আমলংয়ে কই আসু আমার লংসিং দাদার লড়া ছোয়ালী মালিন আর সানকুরক ডনবাস্কর কম্পন পড়া কোনোবা কিডনেপ করেছে তার বিনিময় 3 লাখ ডিমান্ড করেছে অ অ প্রায় 2টা বাজাত কি কি এজ 2টাও 8 বছর ও ইয়াস অ ইয়াস যজাহান্তান 2টাত দেখা একে প্লিজ আপনার লোকে ইমিডিয়েট খবর করকসুন আর আমাক জানাবো
2: কপি আপদল ইগলং কপিল
3: মালিন পেন সানকরা ফান কুমানি কিডন্যাপন দেতাহু তাঙ্কা 3 লাখ নাংজি তাহু
0: সাম্প্রি মালিন পেন সানকুরকে আমি লোব
4: কপিল কপিল কপি আপল মালিন পেন সানকুরকে
2: মালিন পেন সানকুর আফান স্কুল হেম পেন কুমার নি কিডনেপ পন্ডে তাহু
4: কিডনেপ কুমার সি কিডনেপ পন্ডে ল নি ফান নেথা ন নেতা নেপ দাম চেক পো লাসোতি কিলে কিডনেপ কা লিমায়ো
2: চেনাম তাল হেগলং থেং তো মা ফানার জুথা হে পিনি ফোন পেন মান মাত পেন লনি গা চিংকি নাগামি সাই সেবন নি ডাইনিং রুম আলং পেন নাং আরজুদুন লং ফ্রি ফ্রি কে
3: হালা তাঙ্কা আলাম গা চিংকি হে নিতা আরজুদুন লং ফ্রি ফ্রি তি
4: লাজি লাজি কেলাং আন্তা আমেক চেকেং কে পিনলে
0: হ্যালো ও মই লংসিং এ কইছু হে হে কি কইছে ডেড বডি ও নো কি মরি গল সাম্প্রি মালিন পেন সানকুর ফান কমানি আপকাং বব তাহু
4: সাম্প্রি
2: মালিন মালিন তুম চিঠেলেং পাচু পাই লাকে বেঙ ডেড বডি লাকে মালিন বেন সাংকুর ফানলো টিপো
0: ক মালি
5: আবলামতে আবলাম বেলু পিলো নিহানকে তাং
4: নাং তো মসন কে মনিত কালি মনিত পুলতে মনিত আসন লে বদু সিপ মনিত হেলো নাম মনিত হেলো হি নাং কে হি আ বাং
5: কালাং লু নিসি হি ইলো লাসি বাং না ফান্তা নি কে পাথি থেকসে লু জংসি আ দরকার দো পুতে নাং তোমা ফান্তা নাং আপ লাভ জি হে
4: ওই ক হালারে রি নিতুমা রং কে এপো এপাই এ ইগিনিয়া তুম আং নোকে লাপুসন লাম কাং তাঙ্কে নিজে জে নেতা ইংলং হ্যান ফুরোই চো চট সেতামে নিজে কং না আনজ সেলাঙ্কু
3: কক হেতাং না পুলিশ বান বমলো মালিন পেনশন করা আদেট বুদিতে বান বমলো নালং ইডিয়ট
4: থ্যাংক তম নাংকে কাকে

নেফাম সারপর কেঙ্কক পু নাঙ্গি পু বন্তা পিনি গে চেলাং ন কমালগা কেঙ্কক নেকে নেকে ইং তেক পশি হংহা পু নেকে পু বন্তা আহক পেট আহং হা বাবাংকে নাংথু বাংসলং লে ফেলাং দো চমসি চোপা দাব কাচি থিং রেং তপ বন্তা লাহায়ালং লে ফেলাং নে হংহাব্রু ইংগি পু প্রু পেন্সি কেপাল ন লাহায় পেন্সি না না মুসো তোমার ফান আপ্রান কার মুখ ই

0: আমি জানি বদলের হ্যাঁ চল ও সার্পি সার্পি
1: হেম তানাং লেলেলাং হা তোয়ার পেন্সি বাং সো সার বুড়া কে নাং হাং নিলো কোনা নি হর নাং জুনসি বাং নিলো লা
0: ও সার্পি থাইল হ ও সার্পি সার্পি
1: পিল মাতি হ সার বুড়া
0: মো পেন হ্যাং নিশি আর জুলং লে কম
1: আর জুলং তা তং দেখে দেুতি হো সার বুড়া হে মাকাম তা কিন্তু ও কে মা
0: কল সার্পি ইহয় নাম পিঠা হো লপেন লহানা জম্বরংটা হেমপন দাথা হো
1: হুলা নাং দুং সিং হয় কে কি দোলবো নাং কে হিথি কি দুন সে পুতে হর সিন ইংরি রং রিলবো সারবুরা
0: নেকে জুন জে ফুলতি সারবি সাইদুলিন ডক্টর জুনারি আবে পুয়া মাসি

0: อีกอันก็เฮลวดตัววารกุศลสิกปอนปอตัววารเลี้ยงหันกิอองเป็นรูวิเลกิจังสิรเป็น
1: สาธิตุแม่มาเช่นน้องกาลีลองลู
0: ไอ้ไปตะลังกิสักดำเป็นนั่งเลยลูอีก
2: เปียปอนลูไปรู
0: นี่ปอพันด็อกเตอร์ลองกิปอนปอดังหัวไป
1: ไปน้องมาปอพันด็อกเตอร์ลองคนนั่งป
2: อกุศลลูกิปอนปอตัววารอันจะกิดิง
1: สาธิตุแม่เช่นน้องกาลีลองลูอาเป็นสาธิตเพื่อนนี่ตุ้มแม่นี่ด็อกเตอร์ลองนี่ปัวพันปอนปูนังตุ้มทางนัตนังมาทาดูนังเล่ล่ะ
0: นี่แต่นังตุ้นจีอี
1: รูนังตุ้นนังเล่ล่ะอีป้าอนุเวทปูป้าลองแฮมดูดูโนที่สัวพันนังตุ้มทางนัตนังมาทาดูนังเล่ล่ะนี่เป็นสาธิตตุ้มแม่นี่ลานาปู
3: ลองกี่ดับตัวนังมา
1: อ๋อสาธิตกรีบสั่นทักก
3: ็พี่พอล
1: hospital han ponsi dale avelo kiso banga chithi avelo
3: kiso banga chithi avelo
1: hem bon thurong sike me ko
0: ek chohoi sinang chiru juilo
1: ai jit puchi avelo ro e poti avelo
0: e poti avelo
1: o po
4: ai ko paita allo nang chohoi si ओ रूपे लंकिया पो जोंहाय सी नांगे ताम जुइलो माहो
5: लपान पोरनांग लितुम लामकान अजाय मेगांग देंगलोंग सम्प्री कचोंहोंग पोलामकान बिरेनिंग ती लपेनरिया सांगहो ahin penang litum arjulong itanglo lake akaswani difu
6: সোধা দয়ালু রাইস খকন হাজার কথার মধ্যে এটা কথা মনত রাখিব কেবল পয়সা পঠিয়াবার বাবে কিউআর কোড স্ক্যান করিব লাগে বা পিন দিব লাগে পয়সা পাবর বাবে না লাগে
7: আরবিআই কয় কিউআর কোড স্ক্যান করার সময়ত বা পিন দিয়ার সময়ত অলপ সাবধান হব

0: pini nilitum inut therang kithak ahin kithek ser abang phia phan kachupha pona teng pen alangli sonsuria sai chi bikok pen wangsi non akashwani diphu radio a microphone along nai ni tanglo alangli lake rupta terang pi taralangsu lindorong piaro lasi ni nangli phan nilitum akashwani diphu ahin pen suri suri akadom nangpajir iklo kadom
1: kadom
0: tangte ni pinili tum chethanam sinang nangli ko anarta hutpensi ilitum la ki phir ke thak a hin na thunangli ke claim dun chenglo nangli radio karju akorte ingir tum phan than pon ejima
1: nili ke ho ko son lo pe thak theklo pupensi nili ke ke thak kacharli মালাসন গল পুলো রং হেনলুম দো ওইভিং দল আমার গেলা সুপেন্সি হালা সুগা দর টাবে এ পাকসি ঠেক ঠেকা পাক পিকাফলি এগে ক্রেফ লাসু হতা দো গেলা পেন থাকান বম থাকান বম লে হালা সু বাঙ্গে হন গসন ল উরা হন আকি থি আকি বি পিয়ালে হে লাসু পেঙে থাকান বম ল গে আফি এফি আনকে পিনিয়া থেরাং তা থাকান ল আঙ্কেলা তা হি ই কি হুম থেক থে থেক থে লাপেন্সি চালি বম চালি বম লি নুতা লাপুসি থাকি বম ল
0: তাতে হালা সু হুট পেন নন আনলি আর তা আন বাক
1: আর তা কে ফেপ রাহিনি মাপলি আনকে দুপো
0: থাক থাকলো পেন নন নাংলি আর তাপলি ফেপ রাহিনি আনকে লে
1: দুপো মানে দুলাইলু মাতি
0: মেপিক মেপিক গেলাম নি নাংলি লাপো আনাংবং কাছিপা দুক সিনলা বাঙ্গে নাংলি কে থাক আপে আদি তামে পেনাং রাত আতুমানিং কে দক লাপুসন ইল ক্লাং উ মাতে নাংলি ফান পেনাং কাছি থাং ক্লং আসন সি দোল তাতে নাংলি হিন পেন কপিপি আপে আরি সিনালি কে থাক পনপল ললা নাংলি থাক থাকলো পুপেন কপিপি আসন সি নাংলি কে থাক পনলা
1: পিনি থাক নন না ফিবাঙ্গে হালা বাঙ্গে থাকথে দালুমাতি হালাকে বাঙা পিন্দেং সুম্প লপ থাকথে দালুমাতি না কাপি ফুফু হে এনকে পিনি থাকব এনকে গোসন ল চয়টা থাকব মানে আহুত পেঙ্গে কলটা থাক দেব নিলিকে হে কলটা থেরাঙা থাকব কল থেরাং তাই পিনে সন পিনি লাং পং ফুপ গামোসা ফুপ মালাসন এ কুপুল খঞ্জারি আপি বুলো থাক দি হ্যাঁ নিলি হ্যাঁ কে থাকলিং তো অজাম পিয়ালুটি নিলি বাঙ্কে হ্যাঁ হ্যাঁ লাপেনলো সোমার নন্তা লা হেম সর বাঙ্কা বিদ্যালো মাতি কে লাপেনলো কে পি থাক বম পুলো আমার সি হেদি কে থাকালিং তা থাকার পিয়াল আমার সি বুজার কে থনাম দি বুজার কে থনাম দি সেটা বাংসি লাপুসি বাং বম না এন বম পন বম পিয়াল কে বুজার কে দাম জপল নিলি বাঙ্কে
0: হ্যাঁ মে পি গালামলো নি নাংলি হাত এ থেকলো পুপেন নন আন কে থাক নন নাংলি সোমার বাহিনী আন তোদি
1: বাহিনী ল সোমার বাহিনী ল
0: তাতে নাংলি সোমার তো বাংকে কপি পিসি কে ক্লেম ল
1: নন বাংকে আকি বি বাংকে নন চাড়ি বম পিনিং সি সিরকে বেলা হ
0: সিরকে
1: ও কে আক্লেং বাংকে গসন ল হাই সেকেন্ডারি পেমাসি লাপুপি নে চকলেম বম পুয়াল আক্লেং বাংকে হে
0: হাই সেকেন্ডারি ইয়াং দেং আন
1: হাই সেকেন্ডারি ইয়াং দেং আমাল
0: কলাং মে পি গালাম ল নি নাংলি বাংকে লা নাংলি সোমার ফান্তা লা পির থাকে থাক লক পেনসি নাংলি বাংকে কি পাচালি কালানা
1: কালাং ল আগে লা পি থাক পাচারলি প লাহাই পেনসিয়া খরচ পিনি ল আকু পুথলা নিলি লেং সু ফান্তা নিলি লং সিদু মাতি লা ফান্দা থান পন বম পিয়াল হালা তালা সন্থল নিলি কি ক্লেম সন্থল নিলি লেং সু তা
0: মে পি গালাম রনি তাংতে নাংলি ফান লবাং সু কে থাক আহি না না থু মাতে পির থাক কে থাক কুমাত আবাং ফু মাতে কুমাত আবাং ফি সিনাংলি ফানাং কে থান ল
1: কি নিলি লা রং আলম কে পে থাকে উমাতি পে থাকে উলো লাইমে না নিহাং পেনামালাসি হা ওই সকু হতা কিজুই তালা সন ফ অপেন হে ফ অপেন বনাই প লা সন ফিংয়া অপেন হে লা বনাই প লাসি কে থাক চালি মা হে লা পেনসি চালি বম চালি বমা ননি মিনাসি কে থেক পিয়াল
0: নালি ফানা বাংকে নাংকে থানা কুরু আবে পেন নাংলি মেনা মাসি চালি বমাসি
1: ই লাল কি থেক সোনান কে ক্লেম বম পিয়াল হে
0: ই মে

0: bang ta he la si patang ti pulo te ni nang ran pipi puya lo ki pudundun ta he patang veg nang po ni nong du nang puya lo he
1: me pi galam lo na nang li rong sia phanta chethana teng pete nang li ran pi de rate
0: mane ni li bang ke non mang ke kase ler lo puya lo ke ran pi ta he mina mina chi thek nang po puya lo ni li bang ke he
1: kala
0: mane ran pider pider lote enke nili bangke iselam thek bom po he enke hala mina bangke akijoy si olok lok pong ka mina thek thedet pu mati pu yalo nili bangga matha ke e
1: me pilon tang te ili tum langdam polote non ke sorlo so tum ta do pik lepen anu tin leke thek et kali tema sitame nagi thur mi awe phan nangli hin pen kopuson sila soa hin ka paching thur jima mate anu tinta aninge hang ji ma mate kwanaki sung ma kwanaki joy mala saputha nangli than pon jima
0: nili mang ke nang thek dun te puyalo nang mane nang kachali ji aning hang pulo te nili ke than ji puyalo sitame mane aning আকো আনিং হাং হে পুতি নিলিকি থানটা কোশন লকে থান বর ইরাটা থেক থে মাতি আনিং হাং চেটনিং পুয়ালু নিলি বাংকে হে নাং থেক দুন এতে পুয়ালু নিলি বাংকে ইলং বাংরা নাং কেচালু ইয়ানিং নাং হাং অনতে পুয়ালু আকো নন বাংকে নিলি তুম থাক উলু মাতি কেতে বক তেরায় তুমতা নন কে পিগে থাকছি নাং চিহুং দুন সাই দিল নিলি তুম আরং সিতা হে la pige thak la non nili tum bang thak pik lum mati chibura therang ta bang thom thom lo ke hala misina therang ta hini ni lum mati anke non ke na ke thak dun atum du ul lo non bang ke he te bok te rai ta
1: kala me pig lo ni son thak thak si e atok anu mate karju long an ani tum ta me ili tum ching ki alam pen alang li tum ta bor ipo pol li tum kroi pon na tang te ni kala e নারী লাবাং সাই কে ক্লেম দি বিচার লাম বিতুম হিসাব দাম লোলো তাংতে নাংলি চিকলু ইজন আথেরাং কে থাকবেন কোয়ান আতাং কা চিপা লং পন উন্ন লি নাংলি থানজি
0: চিকলু ইয়ন নন না লমা আকো আদিয়েন অংকালাং ল আকো আপি পুলোতে নন বাংকে ধরক চাইন সুনি পুন বসু মেঘ পুন আফি দ পুন লাহাই কাছিপুরা থেরাং কে লাহাই গে জয় চেট মাতি কে থাক কোয়ান মা কে শিখল কে থাক যং সে শিখ পোলতে চিকলু ইয়ন কে কাছিপুরা থেরাং কে থেরাং থম উন পোলতে কোয়ান লা থেরাং সি কে নিলি তুমবাং কে আনাম হাং ও এ সুরি সি কে চিকলু ইয়ন পতে সুরি থম কে লং ও
1: সুরি কে থম
0: মানে কোয়ান মা কি উন ল হে কোয়ান মা কে থাক ইমেনা কবর ই পুলোবো এমনা কোয়ান মা কাবর ই লোলাকে সিতামে চিকলু জনকে পাকথম উন
1: পাকথম উন গালা আদর কিছু তুমবাং পলতে হালা তুমবাং কাকু অং থুমু চট
0: অ অং মো চট প হালা আদর সো ডাক প হালা আমার বং পি নে আবাং আসাব ও অং চেত পুলতে হালা বাং কা আদর বাং কে সো ডাক প কে থাক মাং আসাব ও লেন চেত হালা বাং
1: ইংল্যান্ড চেত
0: ইংল্যান্ড চেত হালা বাং কে
1: তাংতে হালা তোমা বাং কয় কন আনা দর্শি নাংলি তুম কে থাক পিপিল
0: হালা কে ইসিলাম হালা কে আপি আমাং আলিং ল আমাং জং সি কোসন ল সুংক্রুং আহি ইয়ং সি আমার বং পি নি দু আহি কি রুং নং ইয়ং সি আথাই দু মানে আহুম দু পুলতে হালা বাং কে সুরিনি মাস সুরিনিরা ফারু ফ
1: নাংলি কে থান পন থেকে পট লাসি লাবাং সো কিফির কে থাক পেন ইলি তুম নন কি থুরমিও এ তুমতা পাচার লি নাং লাপেন আলি না পেলং দুলো না তাংতে নি

লাকে আকাশপানি গুয়াহাটি মহাবাহু বিরটার জৈক থাকে থানাবাং নিলি বন দিটিমুপি আর ইঙ্গি লগাতম কাছারি আফান খামখেডুমসি আফ্রান কাচিপি পিয়লি ফুকন লাপেন জিওরাম দুলিয়া বড়ুয়া আফান ডেট পেন কেডেং পন লাপেন আলং লিটুম আকাই আলামু এন সিআর টি কারিকুলাম আলং কাপার লুপঞ্জি আফান আসাম এসেম্বলি স্পিকার পেন স্টেট গভর্নমেন্ট আফান হুকুম পিলু পাতুমি আসাম এসেম্বলি আলং সোনারি কনস্টিটুয়েন্সি পেন এমএলএ ধর্মেশ্বর কুঁয়ার লাসোয়া পোঠাকার জুপন আলামথি আলং থাকদুনসি আসাম এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস লাসোয়া আলামথি আকাংসরাকিং কামকিডিং পন আফান স্টেট গভর্নমেন্ট আফান হুকুম পিপনলু আসাম আরন আংকাং ফারুকি থমরাই সি আনম্বর পেন সরকার আফান আনিং কাপিরুং পনসি ফারুকরি নেরকেব্রা ফকেব্রা ট্রক্সি আনিং কান কাচেসং আফান ডেট পেন ইন্ডিপেন্ডেন্ট আফারমান আফ্রাংসি কাচেসং পুডেং পনসি পুবৈ ফিট সেটা লাসো কাচেসং নিংকানিং কয়রা ট্রক্সি আফ্রাং আসাম আলং আর ইংকেল কাছারিয়া পোঠা কাচেসং বাংচেং তাংলো লাসো কাচেসং আদাই পেন ফারুকরি নেরকেব্রা থংকেপ আনিংকান চিটি নিভাইং কয়রা প্লি আর্নি আসাম আনক বিপু পিয়লি ফুকন লাপেন জিওরাম ধুলিয়া বড়ো আফান প্রাণ কারমুদ আসনসন কার্সিক্রং আকেং কামদেং পনলো এমএলএ পেন কাপিনপুর পানালামঠি আফান চেদনডনসি পার্লিয়ামেন্টারি এফেয়ার আহিন আরপুকিদ মিনিষ্টার পীযুষ হাজরিকা বাংহিনী নক বিপু আটুম আফান চিকিমু লাপেন আলামঠি আফান কাইকে তাকাপারিং পনবেরজি আফান আসাম সরকার ইউনিয়ন সরকার পেন চেলাং পেটসি সাইক্লেম পনবম্পু পুসি চেচাক পনলো কেবাংজি জাখংনিফাই কেপ আর্নি এসেম্বলি আহেম আলং কাপেকলাং পঞ্জি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আ সরকার আদুন্থু কাছারি আপ্রাংসি কেচকলিম আবাজেত সি রাত আতুম আনিং কামাথা লাপেন আনিং কেহাং পাপলিং পনপু পুসি দিহিন আর পুকিডো মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়ুয়া পাচিনি পনলু লাপু স্টেট আলং কাংরি কাংখ্রাং আহরমু কেপন কেবান কেখাং পঞ্জি আফান হেম রিট মিনিষ্ট্রি পেন কার্সি ক্রং কেং কামগিডেং পন আলামথে পাচিনি পনলু পুসি চিফ মিনিষ্টার পাতুমি এসেম্বলি আহেম আলং কেজগওয়ান ড্রাক আসাম আপুঠাক কাচিংবাই আলং পাচিনিলু কংগ্রেস এমএলএ জাকির হুসেন সিকদার পেন স্টেট আলং কাংরি কাহরমু কেপন কেবান আপুঠাক আংথেক জগজা কার্যুপন আলং থাকদুনসি লাসু আলাম পাচিনিলু রায়কম আসং আতুম কেজগওয়ান কাংরি কাংক্রাং আসাম কে কিমপন আফান বর ইপন বমলু রায়কম আসং আতুম কিরি কাতারলিপ আসাই তা পেসুপন ডাকলু সেটা কিপিপন আসাই কেখাংপন আহিন মিয়ানমার মিজোরাম মণিপুর হৈহুই আংকাং আলং কে চুনপন পেডাতলু লাসো আহিন ইউনিয়ন সরকার নাকাচে জগদুনকে আকেনাং সৎপুসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা পাচিনিলো প্রাণময় আহিন আর পুকেডো মিনিষ্টার অশোক সিংঘাল পাতুমি ক্যান্সার রাখিছো আতুম কেসু কাচেলাং আফান স্টেট গভর্নমেন্ট ইসি আকেং কামডেং লোপু পাচিনি পনসি প্রাণময় হাফাং পেন প্রাবজিন পেন লাসো আকেসু আলং আকেরাব আফান আকিমি প্রোটন থেরাপি মেশিন নাম পনপু বুটা আলাংলি পাচিনি থুলো সরাইঘাট আদলং কেবান আবাং কাছেলাম পঞ্জি আফান জাখং নিফাই ক্রে কেথম পেন চিটি নিফাই ক্রে ফো আন কাছেলেং আতুম আফান ইংকির চেক জিপুসি কামরূপ মংসুপি হাওয়ার কমিশনার স্বপ্নীল পল পাচিনিলো হেংরাবারি হাওয়ার কমিশনার আসাই হেম আলং কাপিডো পন বীরটা পাংডাক আমে আলং লাসো আলাম থে পচেতাক পনলো লাসো বীরটা পাংডাক আমে আলং সি আর নাতাং কেক্রয় পনপি রংসুপি আলং কাছেলেং ফাই ট্রকেব্রা কেথম গ্রিন বাস কাটেওয়ার আতুম লাইসেন্স ক্যান্সেল পনপু পুসি পাচিনিলো পেনাং গ্রিন বাস আতুম আরন কারকান পেন লামসাই কেপ্লাং পন আকয়া নাদলাং পনসি লাপুসন আলাম থে চেপারাই পনলু পু আলাংলি কমিশনার পচেতাক পনলু ফিফা ওয়ার্ল্ড কাপ ফুলবট কাপাঠু কাচেপাতে ইসি কাপাঠু আলং পাতুমি সুইজারল্যান্ড আতুম পেনাল্টি শট আউট আলং কলম্বিয়া আফান প্লি কেথম আগোল পেন পেরেমপনসি আপ্রাংসি আম্পাতাই মাতে ফারুক্রে সিরকেব্রা ফকেব্রা প্লি আনিংকান আফি কোয়ার্টার ফাইনেল আলং লেডুন তাংলু বিটা পানসি কাংটনিকলু

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিগে জাখং নিফাই নের কেব থেলাং আনি কার্বেংডেং আলং নেলি বন্তিটি মুপি কাদুকাবিয়া ফান্তা কার্ডংপা জেরসি কার্বেংডেং পথ ডাং পন্থল কার্বেংডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা কাবরা ফক কেব লা পেন এং হার্স পেন লে ফারুক সিরা ইসিরা কাবরা ফক খেতল আরন্তু আং রেং ডবিয়া ব্যাং আম থিয়ার শিনা সালাম আহেম ফু কাবিয়া ফিসি কি মিয়েচো আহেম ফু কাবিয়া নিং আরং কি পফান দাম লমথে কিমা নিংকা নি সিয়াং বং কেকলাং চেং আসক আসাং কিতুন আ আনা ফানসি আন কিমি পুলো আন কিমি কিচু আহুত কে মুনি রাতুম আনিং আরং জিপি মানি আহেম আহেম ফু আবাং কাবিয়া ফি জংসি কিচু কিজুন আনিং কারং জিপি লুটে কিপুদাম আলাম থে ফানসি কিপুদাম পিনিয়া সালাম থে লাপান হেনলো লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ঠেলাঙানী আপচি লুনাং দিং আলং পে নাংলি তুম আং দেং চারি বাং নিং কেহাং সনসন আলুঞ্জির আর্জিক লংপ পিনি আং দেং চারি বাং নিং কেহাং আলুঞ্জির আলং পে না প্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি মঙ্গল সিং ক্রু ততাংটি মঙ্গল সিং ক্রু কিলুন আলুঞ্জির আর্জিক সেনাং আলুনালাম থে নাং সিং আকাঙ্ক্ষণ

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন দু আংদেং দার দিয়ে দাম দে প্রাং এসন কেনাং সর বিরতার জিক সেনাং বরেং বিরতা আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন আসাম গভর্নমেন্ট আজি আহাম ফাং জিওলজি লাপেন মাইনিং আসা হেম আলং আকিলি কিদু ক্রেই সি এসিস্টেন্ট জিওলজিস্ট আংহয় আফান কাচুনি গ্রিয়ালু হাংপন টাংলু নংনাম জেকলো ইজন আলং সেকা সুরি থংকেপ পেনসেরা সিকা লাক ইসিরা সুরি কেপ লাপেন গ্রেট পে লে সেকা সুরি সেকা ক্রেহিনীরা ফারু ক্রেহিনীরা ফারু ট্রক্সি পেন আসনসন বনাস্তা দুজি বাংফুয়া বাং জিওলজি কালিতে এপ্লাইড জিওলজি আপথাক পোস্ট গ্রেজুয়েট দুনাংজি বাংফু আর্টা নিকানি কয়রাই সি পেন থংকেমরা নির কেপ আং বংশি রচতাংজি আং তো নালাম থে লাপেন কাচুনি গ্রিয়ালু আপন ওয়েবসাইট কি dgm.assam.gov.in লাং ইক তামে কাচুনি গ্রিয়ালু কে রেংপন কি জুৎসি আর নিকে জাখং নিফাই ক্রি ফ হেনলু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আলং আকিলে কেদু ফারুক্রি ফ প্রবেশনারি অফিসার আংহয় আফান কাচুনি গ্রিয়ালু হাংপন টাংলু চিকলো ইজন আলং নংনা মতাঙ্কা সিকা সুরি প্লিকেবরা নেরকেপ পেন ফারু প্লিরা নেরকেপ কেপ পেন সিকা সুরি নেরকেপ কেবরা ফরা ফারু সিরকেবরা ইংকয় আন বাংসু আলং আসনসন বনা স্তাদুজি বাংফু আটুম ব্যাচেলর ডিগ্রি দোনাংজি বাংফু আর্টা নিঙ্কানি কয় রাই সি পেন থংকেপ আং বংশি দচতাংজি আং তো নালাম লাপেন কাচুনি গ্রিয়ালু আফান ওয়েবসাইট কি sbi.bank.in.hendlo কাচুনি গ্রিডুন কিজুৎসি আর নিকে পিনি কালিতে মাতে জাখং নিফাই নির কেপ হেনলো বোরেং বিরটা পানসি কাংত নিকলো

0: Duma ke e oke pranapan henu pu alante duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Monta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henot si chobom lang. Ok pranche pe mesenji pulo tangte duma ason an pen che pahelo na je. Duma ke mong ke cho lapen kahenot pen ing por elang joy ing huarlo e hambia long ta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উড পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ই ডাকছে লাসি হিথি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাই যে ওসো কাচো পাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচুছে দেট নাই যে লাপেন মং মে দেট নাই যে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর্তা কাবেদেত আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লংলে দেত নাই জে নেঞ্চি বেকথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসি কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসে দুমা আচুমা ফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
1: লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে থালাঙারনি আপৎসি লুনাং দে আলং আংদে চারি বাং নিংকে হাং আলুঞ্জির আলং পেন আসনসন আলুঞ্জির আড্রেকসেনাং পিনি আংদে চারি বাং নিংকে হাং আলুঞ্জির আংদে আলং পেন পোটা দাদুন্থু আলুঞ্জির আড্রেকসেনাং কিলুঞ্জি ধন সিং তেরন আলোনালাম।

আংডেং চারি বাংডিং কে হাঙা লঞ্জির আলংপেন ধনসিং তেরন কাংহন উসামি পালঞ্জির আর্জলং তাংলো লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিংডিং কে বাং মিডিয়াম বিপেন মিটার ফারুক লিরা ক্রে সিরা তম্বরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিলেন করা সির কেবলা পেন মেগা হার্স পেলে ফারুই সিরা ইসিরা তম্বরা ট্রক হানলো পুথর আদুন্ধু আংডেং চারি বাংডিং কে হাঙা লঞ্জির আলংপেন লুঞ্জির আর্জিক সিনাং কি লুঞ্জি পখিলা লিখেপি আলোনালামথি চেতংনাং উভি আহিথি আলং ততাংটি পখিলা লিখেপি কিলোনা লুঞ্জির আর্জিক সিনাং

0: pulang ti ijon wet ki du angnar ke ajar langoi dak pusi kupu ahok pet ki kupi lo
1: awla sonda dodo la tai bu pu dodo ma dedi tai bangela me ahut pen gela tuma ahur
0: ahok
1: long
0: pen
1: heri ahur pen chika kon dak po la pu rong lo lu tap po ke mani mana bahalang no tum bhalo te u
0: ahok lo ahok lo
1: la son pathi ti kang lot la sonda dodo he la sonda julong lo
0: ante mo pen nang li than lo la tum ki kedam akhut do pu ningkan arjon ta la tum jehla lo ji mahala bang so khut ba ke la ka phrek ha so to warung sik chu hormu do pu dante ka phrek ki suji ala ma ve mala ala tum a ora dur ko puson lo
1: mala tum ke la erita la tuma corridor do mati lo ke animal corridor ba elephant corridor bu do mati di ala ji tu si bang ke dom ajak ding klu ya he di
0: ho
1: ajak ding klu ya ason jene ka
0: kajironga
1: kajironga pen
0: na
1: kajironga pen pu intanki yanan ke dam ba pulam ding रिजर्व अन है लाइक एकदम लाहे के अजक डिंक्लू डिंक्लू या तुम तोवार लो तुमके अखुद लो अखुद लो तुमके अकुला तुमके ला मो ला जितु केसार नाई बेन होला सो चिरी लाहे तुम ता मो ला सो अखुद
0: सी दुंजी
1: के दाम ला सी फॉलो दिन बोला सी दाम बोला तुमके लासन ला तुमके हकु बेन ला तुमके लासन चिदाम बे जालो मसिनो ला पुला धनसिरी ना पेला पुला हरिजन होय बेन धनसिरी ला पुदा इसी अखुद दोलो ला तुम दाला पुदा चिदाम बोला से होला इन टंकी नागालैंड लोंगन ता लिदम रोंग तिलो
0: नाली कचिनी तें तो नोट तुम कर बियांग लोंग अरलो इग्नार ला पेन के मुनित अंग बोंग कचार वो एके ओंग नाय को दक लम सिनांग ली अरे पुट के लोंग लो
1: नॉन के लगे लैंग्वेज ते ला सेंसुरिया दुंगराई लोम के दो तुम है दी जेने के ला पोला सेलोनियान ला ता नंबर गरम पानी ला पेनपु चुक्की होला नथु ला पेनपु काजीरोंगा के दाय ला दोला मारा तंग हो पारकूप तंग हो लाई लोम है दी লাহাই এরিয়াকে লাস ডিম লম বাংকে লাগে ইংনার আজু লোম দিদি লাসে ইংনার আসন গাছে টেংখেং মানে লাসন দোক অতি লোপেন লাসে লাহাই মানে ইংনার ডুমদালা পিনে ল লাদাক লম কেলা কি আপ্রাং প্রাং কে ডাক লম কেলা তুমি আমি থাঙা আহেমারি লোম দিদি আহেমারি পনসি নগে প্রিপিলা পাসন লোম দিদি আমাসিলা আহেমারি লা বিদেত মাসি ইংনার ডুমদা পু মানে প্রাজাম মতি কেলা হিলো বস্তুকে আমাসি নন বাংকে মানে লা সো দাম প্রাজাম মাসি ইহিনাত নানে মুনি তুমেন চেফুলক ইহিদা চেফুলাম লক লসন হে
0: আতে মুপনা লি থান বেং বেং ল ইংনার জংসি মুনি দফান আপ্রানার মুদ্দা তে পুতাং তে বেনাং আন থি মা কেরাব লং জিপু তাং তে মুনি জংসি ইংনার ফান তে পথিল আপ্রান এন দেত পুলো তাং তে হালা বাং সো আলাম কি কুসন জি পুতাং
1: আ লা বাং কে লসন ল মানে লা রিসিম বেন পাথি পুলো তে জংসি আ মুনি ফানি তুম নে লং চেক পুলো তে লাকে লা তোমাকে ফাটেক্সি বেং পুলো তোমাকে জংসি ইংনার ফান পাথি দে Nathila inar ke sop pena kang tuina yang deng long lo la ke datung ke schedule 1 animal lo dungke datung ke mane VIP a category lo VIP category lo dungke inar dungke lansi protection pilo inar pane di setame lansi tame lonta ke semana a hot pen ke arju long long hedi mane ke inar abop ta ho ne pathi lo ta ho
0: lo sante ba current pen sok da ba pathi lo ta ho
1: lo sante la arju long long he
0: সে তুমি মোপেন না থান লো পেন আওয়ার সাইড লং পু নাকি পিনপুর বেং বেং ল ইং নার জংসি মনির ফান আপনার মুদে পুতং কুপুসন কেরাপ লাপেন কুপুসন সি কেরাম নাই আথে মা পেন আনা কার পি তুম ইলুম কাছি নি দু মনির ফান পাথিল মা সাক বাবা মাসি এতুম হা রং সিবান দেড় ল হা আফি বাংকে মে আনপি দেড় ল পুসি তাতে আরন পেড় পাই কুপুসন আজি
1: হং লো লতা মানে লা ইতুম গভর্নমেন্ট বেন্ডাল আসন না রন দোল যেতু মানে জংসি পিনে হুনি লাগিরা পেনে পেন বেনার মানে লাসন ইংনার তুম আহুর বা এজন জনই লাপু দাম বহু মানে মুনি চেতং লগল আমার ফে লগ মাত পাথি লগল গলতে লাবাঙ্গে নিতুম ইমিডিয়েট কে লা হদাক ইমিডিয়েট লা স্পট লং কে নিতুম 6000 আসন সি নিতুম লা সে চেলাং ফান যং সি সে চেলাং ল কালিতে থিলতে থিলত লত থিলত সিতা হেন্দি ইমিডিয়েট কে নিতুম হে ইসি ফার্স্ট ফার্স্ট লাসো কেরাব দন বাঙ্গে লাগে সুরি ট্রক হ্যাঁ লাগে লাং তুমলা জংসি মানে থিলত পুস্তামে লা টংসে কট পেন লাহাই পেনে লাগে ঠেংলাং লাহাই লাহাই কে কিরি নাই লাহাই ফানলো লাবাংকে এক্স গ্রেসিয়া আরো লা জংসি থিলত পুলোতে লাগে মানে 4 লাখ সান ম ফিলং থুই কিঠি বেগ তুমাকে লাপেন লা আরি একেং কেতে কক তুম ফান মাঙ্গে 30,000 মানে লা লাপেন লা দোলাং আরো লা কিছুমান প্রপার্টি ড্যামেজ মানে হেম হেম ফালাং বা রিট রিদা সক চৌপিদাম লাভ
0: কালাম
1: লাহাই তুম ফানোতে লাগে সুরিং কয় বিজি লা মা মামা হলা ডাক লাসো কি ফুদুন তুম ফান
0: সেটা মেলা বাক্স আবার সাইকেল লং লগি তাকি জয় কে গলি
1: জয় কে মানে নিংকা নিসি চং হন কক পো লাগে নি তুম তালা ফরেস্ট তুম বেন লা হলা গুটে ডিটেইলস অ্যাসেসমেন্ট কুনং লাং মা দিদি
0: কালাম
1: লা লগে লগে

0: tum ta la sila ni tum la prangsi ge ni tum la ji tu la mane pathilot mane jung si inar muni pathilot plus a hema sor phan la la first la lang tum mane la so
1: Aro
0: phan
1: nothing but it's a clumsy part.
0: ok si klemi phan he na thilot pen la ji tu to hema sor tum han he
1: Kala.
0: la hai la theng lang la hai pachiri phan lo lage la so phan si la so 1000 ke ki pilo muni tum thilot pulote ki chitang tum han mangke la ke 4 lakh people lage
1: Hello, I have a sort of panel.
0: I am a sort of silong bo next of kin bu pu heli la bansi people la pen la property damage ke la hem phang no ma
1: I have
0: sok
1: a written panel.
0: read sok chu pidet la hai to man ke 20,000 mane suring koi
1: Hala, I read a hem lang rai pen.
0: La la la dak la ke la ke nitum la join in pen verification de la mane la aero tum pen heli revenue staff tum pen he revenue staff forest tum chelang se la la sok ke phang no pen ke la nang dak se adak la tum jointly inspection kuri po la ss kuri po la se la support people
1: ili tum karbi long po ma si karbi long abang ke ili tum ingnamak akung si itum dore pate moni ki doan ta ingnamak kung si doet ahok peta bang ke tike ingnar pen ili tum moni dang pong kachar bo apai ke bang je por bang ke ing aro ji bus nang li pathama
0: la ke mane ing ar o puan ke puno dagi hedi mane no ta la isi lan man bom la in ar pen la munit atum la so jitu so ga cheteng
1: kaching
0: keng
1: hon kacherai kacherai kacherai kom
0: mane la in ar pini bang ge di la tum bang ge anin kan wang do mi la so ka por de do chi wang pul ge mane so ka por lo de la tum chini lo la tum nang sun po ing long man sun po ang ke la hi dia jo ke la tum ge dam po la ge ni tum ge ke phong lo ni tum ta mane
1: ahok ahok
0: la mane ni tum ge ju pang tang parang ke hon nang tum lo la na ge la ke plung dun la hai le la si la bang ke la so a conflict bang la so che ting keng bang ke la ke la la ke la son si do bom bo yong si e tum la tum la ignar
1: pan ka hon ka jin su apel ke chu hormu
0: la hai ke la hai bang yong si padol piplu thek the te yong si tum la habida long ra nam pi nam dur long yong si tum la hai ke chu hormu la ignar tum je tu ke chu wer aning ge hang nai la hai je tu a lang tum ke chu wer a sonamung yong si tum habit long yong si ekdam mane
1: pador hu thekte
0: pador hu thekte blo the la ke la sona conflict ke do bom bo mane la ingar pen munit tum ke la so la jitu sok chu pe ne ke la ke men men ke la ke pavir ne lo la ke la si la bang itum bang ke la non ke ma tha nei bang ke la lo itum ka do ka ve la rong sor pen la gute public lo itum la jitu la affected area jitu la ke phota ke phodun tum man anadim hidi amale ka tumba hemphu tum tame kado we tame ac itum ac theklong lo je kisumana dim mangke la son si bibi la tum la sok men lo te la tum la dora hini ba ke la tum ani kan wang da la ingnar phan bipi kok tum da do la son pen lo te la tum ta hala ingnar tum ta hala so la ke bipi ba abo la so bang si la tum da chupo la se ke chidam rup son do kong la se la hai mang itum ma tha son ma tha thek bang da do nei la dolo te me sen po la ne jitu ako itum la hola habit nam pi pe la tum nang chon chon la so nang chona to war lom yong sine itum peni pe na tum han ke cho hormu pe ne hodak le lag ni le jung jung ben ke matha lam la are hola dak jitu la tum inglong ben nang sun ben la jitu lo
1: thoy nang lia
0: thoy nang lia nu ke mane dak lo ma dungrai jong si tum ekdom la hai thesere la jitu ina tum ani ke hang nai hormu kha tum jong si dak dom padol pi plum theklo te la tum dak pen chu po la tum ko inglong chadu thula po লালতে এঙ্গেলা রং সর ডাকে জগ ওয়ান দুপো পালাম লাই সেতামে লাসনা ফাটা মিশন স্কিম নাই এটুম স্কিম যে গভর্নমেন্ট পেন লাহাই দেন পন পে পলোতে এনুয়াল একশন প্ল্যান লং লাহাই ধরি পন পে পলোতে নে পন পে পলোতে লাগে মানে সন ডাক থাকছি আকো দুবম্প
1: আতলা মাসো কি দে ই আতোয়ার বাঙ্গে নং থুক রং সন সিকি দুম গভর্নমেন্ট তুম
0: লাবা সাইস্টি আলিং হাং দে লাগে সরকার তুম কুরি মে প্লে ক্লেম মে গেলা জট মানে লা কোনানামা লাহাই ইনার পেন মুনিত লাসো কিসুং লাসো চারবো দুয়েরা আজও বাংকে লাহাই পদ লাতুম এসেস করি এসেসমেন্ট করি রা লাদাখ লা কন বাগা পেনে লাতুম ফান লাসন লাহাই কে চো হরমু পেনে লাহাই জংসে মানে এ পন্থেক বা পাংজক থেক লাহাই লাগ জংসে ক্লেম বিথেক প্লোতে লা বাংকে লা ইনার ডুম দা লাহাই কে বাং লাই না ইংলং মানে সুন্দর লাগ থই লম লাহাই চোতে কাং পো আপো ইংক্রাং লোতে লাতুম দা বাং আংসং চালু থুলা পো গেলা পু লা থই কে দো তুম বাংকে জগবান দো
1: জগবান পো হক ল
0: সলাম সি মানে নিলি মেলা জুং জুং বের মাথা লাগে লাগে তা মেন মার কে লান লাসন কেন মা থেলং লে লান
1: আন্তল লহায় লামা পু থাক বাংকে ইলি তুম এ হাম ফাং সং পে নাং আন্দো লো লা পেন কে

0: habit pen matela ingnam pen te pocket a rong ara ra to make lahai ka chingwa lahai ka ching sai la pen lahai ka chi than chi mum do son te la pan se la bang so sai chunji punali matha ma
1: chunji musi ne le matha the ne le aprang ne le silonijan rain salon in charge ke do hota ne le tum na so isi experiment basis pen claim lo ladak ne le tum la jot ingnar keulai wer ajo ladak ne tum lason la phinu rong he lorop pe ne he di lorop penang pai lo ni tum inglong hini ne pai le lo lorop he age laso e ya prang ke aniwang ason lo ba hopta ason lo la ingnar ke wang ber lo la hidi sok chu pe ne la he di mane penang pasik sak lo rong so sok che ro long le data do lo amasi ni tum si experiment basis pen do claim lo la lorop ni tum e lo inglong si le lo inglong si de ma sin ke a phi lason a phi ni tum la so apor alom nitum kelang la hutke la dake mane la tum ingna dunge la pubang sumse dalo inglong se dokol mane la hala inglong long jon lom la tumun on la chute kang lo hala lorop he lorop chute kang lo in krang lo ge pu cha du pra dan je back kul dalo sidam se jelo la son jo ama si la so pen da menang ada rong so dum ta aning charong lo ban
0: na
1: dum ban nang choro lo la so la so paklem thek pot pa yelo আজি নে বাং মাথা কে লাসন থাক থাক জংসি ইসি আলং প্রেগ প্রেগ লিম দা লাসন ক্লেম নাম সন্দে যত মানে লা ইনার কিদা কিদা ওয়ের কি প্লান ওয়ের দিমা জো হেদি লহায় আদুং লম জং সে সো ইতুম লহায় ক্লেম নাম থেক সন্দে হেদি তে ইনার দুম দা বাংটা আপং ক্রাং লিং লতে লা দা বাংটা হাল হিদিয়া জো অসক চো দমি আকাম হবে তুম দা বিনে পমতে
0: মি পিগলো ত্রাং কে হাই নাং লিং সনসুরি সাই চিপিটিকান কক্সিলা দা স্টুডিওর লকিবাং লাপেন কেলা ইংনার লাপেন মুনিদং বং কপি পোসি কচার বো ওয়ারমা লাপেন কিবাং জিলাং আপর হুট কু পুসনসি লাবাং সো কচার বো বিন কি খাং জিমা লাবাং সো তোয়ার কি থান কি পা কেং লাপেন কি থান কি পা চক পোসি নালি ফাঞ্চুর পর পিগলো মস্ত মে আপর লাম সিং হংগে দে
1: না না না
0: ইলি তুম পিনি লাদাক স্টুডিও লো তো ফ্রং পেন কচিং বাই চিং সাই বাং কে পিনি লাপলিং তো নং নালি ফন্টা চুর পর পিগলো কুরবাং থু
1: কারণ

bang asum bi a bang ke ya ma long a lang ham

পুষি বাংলা স্বীকৃপিল জংশরঞ্জিবংশি বংশিগ্নি কক্তি কং শিবা ফুটুং ফুরায়ং কে বৈশিগ্নি।

0: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
1: কেৱল পইচা পঠিয়াবৰ বাবে কিউ আৰ কোড স্কেন কৰিব লাগে বা পিন দিব লাগে, পইচা পাবৰ বাবে নালাগে।
2: আৰ বি আয়ে কয় কিউ আৰ কোড স্কেন কৰাৰ সময়ত বা পিন দিয়াৰ সময়ত অলপ সাৱধান হ'ব।
3: লাকে আকাশবাণী ডিফু আদন্তু লামজিৰ আংডাং দামিল না লামজিৰ আংডাং লং অসমাৰ তুম আগফ্ৰাণ পামে জিয়াফান কালানা নাংজি লবং সপুথা সেংকান কিমি ইংটিপি কে থানা লামজির আজেকশনা
4: পিনি নিলি ওসমার আ অগপ্রান কে পামে সেন জিয়া পুথা লামজির কে থান জিয়া ফানসি বর ইল ওসমার আতুম কে থে অঙ্কর মতে কে থে আ পরা হুত আবাং আর জন পেনচেং লক আফু গাংচো লাপেন লাসো হুত কেডো কে থাক কিচো কিজুন চিতা আবিকাং হয় আপরল লাসো আপর হুত হেনলো ওসুমার তুম কেথেক দাব লাসি লাসো আং ডিং হুত আকাই আর্জন আ অকাপ্রান কি মিসেন জিয়াফান আকে মিসেন আবিকাং হয় নাংজি কেনাং সটল তাংতে নন জথান দামাং ওসুমার অকপ্রান কি মিসেন আকে নাং সট কপিয়ে ফানল ওসুমার অকপ্রান মিসেন বুলোতে কেচারলি আহিন চিতা মিসেন জি কিজুই জি আজাকং সিতামে দোপ আমেক সিতামে জং পামে থেকব কিথে জি আজা কং সিতামে দোপ লাপেন কাইকে তামে আনিংারং চেন সিদোপ সিতা জং সি আ অগাপ্রাণ মেমে পুতাংতে লাসো সু কাইনি দোপ আফুকার টিং দোপ আরে পি আজা কং লাহাই সিতামে আবিপ ইমিউন সিস্টেম মতে আ অগারলো আকে সো আপি পেন কাচেদান জি আজা কং সিতামে আবেদেবজি লাসো আজ আও সোয়াবাং কাইকেতা কেসো জি আসন দোকক জি লাপেন কেচারলি আহিন সিতামে কাটিকুক দোকক জি লাসি আ অগাপ্রাণ পামি সেন জি পুটে পেনাঙান আর্টা পেনসি কেডো কেথাক পেনচেং লক কেচো কেজুন সিতামে আকে মেয়াবি কাং হয় কেনাং সট তাংতে নন ইলি তুম কোসন পেনসি ও সুমার আ অগাপ্রাণ কেপা মি সেন পেন কেপাং তাং জিমা লাবাংলে চেথান দামিকসেনা কেচো পেন হেনল এ অকে প্রাণ কেমেজি লাপেন ইফু সিতামি কাংচোজি লাসি ইনুত ওসো আবাং আলং কেনাং সট নিউট্রিয়েন্স কেডো নাং জিয়াসন আন কিপি কেপা চোপেন কেসোতামি চেংরাই উন ওসোমার আফান ব্যালেন্স ডাইট মতে আ অক আপ্রাণ কেপাং টাং আফান কেনাং সট কেপা চো নাং জিয়াসন লাকে প্রোটিনস আফান বুটি দালি মগু গাখির কাজু বাদাম লাহাই পাচো নাং জি লাপেন কার্বোহাইড্রেটস আফান আন রুটি ওটস থেসেরে লাপেন ফ্যাটস আফান আসাপসো ঘি বাটার লাহাই স্তামে পিডুন তামে ভিটামিনস লাপেন মিনারেলস লাবাংকে ইমিউনিটি আফান কাপাচো নাংজি লাকে থেসেরে আরভো আহান কাপাচো কেনাং সট লাপেন আর্নিসি আলং কেজুমনাই হারলুং নেরকেপ আলাঙান জুন নাংজি তাংতে নাবাংকে আপি আপু লাপেন ওসমার কেলাঙাতুম সেতামে কাচিনি নাংজি কেনাং সট লাকে আদাবাং সিতামে ব্রেকফাস্ট মতে আদাব কেপাচু কেনাং সট আথে লাদাক পেন আজাকং তামে দোপ হং হরমু কিপি কেপাজুম মতে কে খ্যাং ওসমার আফান চিপস ফাস্ট ফুড লাপেন আকাং সামালাং মতে সুগারি ড্রিঙ্কস কিপি ইংটন নাংজি ওসমার আফান কেচোজিয়াসন কারজু লাপেন কিতুন কেডাং আলং নাংকাপালাং নাংকাপা থেক তুন লং আকেনাং সট লাদাক পেন ওসমার আতুম হেম কেদো আহান হাই সিতামে কেচুয়ালে চিনিপ লাপেন আনিংহাং পো পেনাঙান ও সোমারাতুম ল্যাঙ্গেজন সিতামে ইং আরবিক লাসি ও সোমারাফান স্কুল কেদাম সিতামে ল্যাঙাবং কিলোদুন নাংজি কেনাং সট লাপেন স্কুল আহেমালং সিতামে কাংথের জির আলাং কিবি পিজি আকেনাং সট টিচার মাথান ব্যাঙাতুম সিতামে ফিজিক্যাল এক্টিভিটি মতে হং পাজুইরাম দিয়াপ্রাং মতে পাজুইব মাহুত লাপেন তাং দেট সিতামে ল্যাং কেপা জুন জিয়া ফান সিতামে কে তয় আকেনাং সট অক প্রাণ কেপা মেসেন আফান ফিজিক্যাল এক্টিভিটি কেক্লেম আকেনাং সট লাপেন লাসো লং আলে কে লং লাকে আরে পিয়াজা কং দোপ ইমিউনিটি সিতামে মেপ মেক কে জাং সিতা জাং থেকপ লাপেন কেমাথা কেসুং মতে স্ট্রেস হাই সিতামে জুমপ ওসমার আফান কেপা জুই নাং জি ফিজিক্যাল এক্টিভিটিস লাকে ফুটবল ক্রিকেট সাইকেল কেবে লাপেন হেম আর লো কে পাকলেম নাংজি লাকে ইয়োগা কে কান লাহাই পেন তা অক প্রাণ মে ই ওসমার আতুম ফোন কেলাং আর জি কিডিং আ জক পেন

0: amoyarepi abangarepi haisitami akesudo koktite athi labang so sumaratum hongkejui mate physical activity kiklemabang akijum do koktite la sopen alin kiong oang thekseta dolo lasi la sopen kepa jokjia phan osumaratum phan ghonta hinipen abat phone pi iknangne lapen kechuahut phone pi iknangne non putho chethan thunang apor pen mek kejang akenang sot aputha ইসিয়া পড়া তিনপেন মেকেজাং আকেনাং সট লাপেন মেকজাং জিয়াকো ঘন্টা ইসিয়া প্রাং পেন ফোন পি ইকনাংনি লাপেন ওসমারাতুম সিটামি আনিং কে ওই কফিরে মতে আনিং কি কাং কি মাথা কি সুং লাহাই সিটামি দু লাসি লাহাই পেনতা ওসমার আ অক ফান কিমিমি দুক লাসি ওসমার ফান কাই কে আনিং কারং পেন কি দু জিয়া ফান আপি আপুতুম আকাং হন কেনাং সট লাসোয়ালং ওসমার ফান ব্যাং পেন কে পাং বারা বাং ক্লেমিক নাংনি ওসমারা তুমপেন কেচো রাপ কেজুন রাপ আলং কাচিং কিপেন ওসমারা নিং আর লোয়ালাম কাচিনি লাপেন ওসমারা তুম কে বর ইয়ালং আনিং কে রুং আনিং কে পাথে তামে আকেনাং সৎ আথে জংসি ওসমারা ফান আনিং পাথে থে পটাংতে আনিং কে বি আনিং কে অয় ডুকক তথে ওসমারা তুম আ অগপ্রাণ কে মেসেঞ্জার ফান চেপাং থে রাসাই সেটামে কপাচিনি কে থান কেনাং সৎ আর নিভাং ল্যাং কাচিংলু লাপেন পি রিয়া কেটে টে কাচিং থ্যাং কাছেলার ওয় আর্নি সিয়ালং ফংনি আসু কাচিং থি লাকি আদাপ্রাং লাপেন আজো মেকজাং জিয়াপ্রাং আজাদ চুচিয়াপ্রাং আরি গাছার সাম লাপেন বার পি বার সু দাম দেট পেন আরি গাছার সাম তাকে নাং সৎ লাপেন কাই কেটা আরি চিমি কাচিং টিপ কাচেপাং থির লাপেন ল্যাং কে মেগে জুন লাহাই সিতামে কাছেলাং কেনাং সৎ তাংতে নন পুথত ও সোমারাতুম কচলং আকে সোহ লাপেন কোসন সি কচিং রাই জিমা লাসো আপু থাকলে নন চেথান দাম থুনা অবেসিটি লকে কেচো ও পেন আজাকং কচেপাদাম দে আজক কেথে আলিন কে অং পেন আকে সো লাসো ফান চেপাজক লাকে এক্সারসাইজ কে ক্লেম লাপেন কেচো কে জুন কাছে রে কাছে ল্যাং এনেমিয়া লকে এবং আলং আয়রন কে জম আজক আকে সো লাসো ফান কচিং রাই জিয়া ফান কেচো নাং জিয়া সন লাকে পালেং আরভো নক ল্যাং ল্যাংডুং কেচো আকেনাং সৎ আমি কাছে চারছে লাকে ওসমারাতুম অংডুং টিভি মোবাইল কেলাং আজক লাহাই পেন কাছেপা জক জি পুলো টাংটে ওসমারা ফান হং কেপা জয়া বাংসি অংডুং আপর পিনাংজি আসো কেসু লাকে ওসমারাতুম আসো কাচিং থি পামে মে লাপেন আকে ডক আসন কেচো কে অং আজক সি লাবাংসো কেসু কাছুলং লাসো কেসো পেন চেপা জক জি পুলো টাংটে আর্নি সিয়ালং ফংনি আসো কাচিং থি লাপেন সফট ড্রিঙ্কস মতে ল্যাংকাং সাম লাকে স্প্রাইট কোকা কোলা ফান্টা লাহাই কিজু নাবাং কেপা জুম নাংজি কেরাং সৎ লাপেন কিজুৎ সিপ কাপাচিনি লাকে ওসমার আ অগপ্রাণ কেপা মেসেন আফান ইলিটুম ওসমার আফান কাপা নং পিমা ওসমার আতুম আফান কেসো পেন কেপা জক জি আফান আপোরা তিং পেন বিজি কি পিডনটা কেনাং সৎ লাপেন আমেক আসু লাহাই সিতামি আপর আপর পেন ডক্টর লং কেপা ক্লাং দাম নাংজি আফানসি পাচিনি লং লাপুয়ানসি পিনি ওসমার অক্রাণ কেমি সেনজি আপুথাক লামজির কেথান কাংটনিক লো
1: লাপুয়ান আপুয়ান হলতুম লামজি রং ডেঙ্গ লং ওসমারাতুম আপ্রাণ কেপামে জি আফান কসন সি কালানা নাইজিমা লবং সোপথাক সেঙ্কান কি মিং টিপি কে থানা লামজির আর্জলাই তাংলো লামজি রং ডেঙ্কে লাপানসি কাংটনিংলো লাকে আকাশবাণী ডিপু নন পরফাই ট্রক প্লেং তাংলো লাসি দাম থুইলো না নন আরুই মাচরা লামথে নন আরুই মাচরা লামথে লবং সোয়াং ডেঙ্গল কার্বিয়াংল অটোনমাস কাউন্সিল আলং জয়েন্ট সেক্রেটারি আবার এঙ্কে ক্লেমতং আবাংফু হারসিং তেরন লাপেন বিনা তেরং পি ইনুত থানবাংকে ক্লেমতং আবাংফি আলং লিতুমপেন চিহুচিপুত আর্জুসেনা হুট বাং লাকে ফান্ডা তেরন ততংতে আর্জুসেনা নন আরোই মাছর আলামথি আলং চিহুচিপুত
2: আফ্রাংসি রিডিও কার্যারা দো আনা ফানস্তামে নিলহীন পেন সুরি সুরি নিং কাংসামা কার্ডম পাজেরিগল পিনি মাচর আরই আলং চিংকি চেথান পঞ্জি আফান পুরা আলহি সার পো লাপেন কে আলহি সার পি কাজফা পন সিতামে দো আলাং লিতুম কে কুমাদলমা আপলন্তে আলাং লিতুম কে ওরেং আসাই কেক্লেম পাজুত পনহু আবাং ফু লাপেন আবাং ফি ইগল লাপেন কে আলাং লিতুম

0: แตงไซเกคลมจุดเด็ดเป็นปุสิตาเมเจจักพร่องมาเตทั้งเคลมเคลดพร่องลับปุสันกะลิอลังลิตุมวอร์เรงไซเคลมเด็ดมาเตวอร์เรงไซเกคลมอิงตันเด็ดอภิสตาเมกะเพรกะเพรกะซอนเกคลมปอนดบปิกซอนซีอลังลิตุมดิพร่องสุปีอลังสิตาเมเกเมเซนลับเป็นเกเทดุงโฮเทลกังปุปอนลับปุสันตาโดโฮเทลอเมนลักเกสิงหาซอนปุเฮนโลลาอันจุดกะลิอลังลิตุมกะเพรกะเพรกะไซมาเตกะเพรกะเพรกเกเรงเจียพันลับเป็นเกอลังลิตุมอปอร์ดัมปะจอยเจียพันปุระเกล็มปอนาสนสิตาเมดปิกลังลาซีอลังลิตุมาเมนสิตาเมนอนิลิทันปัจจินีปอนโปอลังลิเมนลักเกอเคไฮฮาร์ซิงเทรอนปุเฮนโลลาเพนเกอเฮมาซอร์เมนเกบินาเทรังปีโปลาซีนอนอลังลิตุมสิตาเมกัจจพาเต็งเพนนดักอากาศวานีดิพูอาศัยเฮมสตูดิโอโลไมโครโฟนาเทงโนซีในนี้ตั้งโลตั้งเทนอนอิลิตุมอลังลิตุมอากายลาโมลาเพนเกเกล็มเกดัมLapenke alanglitum ahemtun alamostame nang pathan ponlonang lapenke worenga sai keklem ington detpenaphi mate keklem pa jot detaphi alanglitum kopi pc keklem kedam ponma lahai hoi asai amule nang pathan pon iglonang lasi ake hai lapenake hai pi nang litum bhan akashvani dipohin pen lapenke radio karjuara da anahin pen stame suri suri ningkang samakardom nang pajeriklo
1: kardom
0: lasi ake hai lapenake hai pi pini ilitum kachinki chethan ponji athepi ke mahajong sitame niলিথান বাচিনি পনল লসিনো নাংলি তুমফান আফ্রাংসি কার্জুপন কাংতুং আলাম থেকে লপহেল নাংলি তুমাকায় লামো লাপেনকে নাংলি তুম বিহেক থিহেক পেনকে থেকে ডিং লাপেন কাচারলি লাপেন নাংলি তুম কুপিপিয়া সাইসি কেক্লেম পনমা লহাই হুয়া ফথাক নাংলি তুম রিডিও কার্জুয়ারা দাফান থান বাচিনি পন একজিমা
1: নিরিফান বিনিদাক রেডিও সেন্টার আর ওনং কাহাং পট নিং কাটুগো বদাক রেডিও সেন্টার তুমান চুরুল আং পেনন নিলি তুম কাচিং কিয়ালাম না কার্জু দুন ন তুম ফান্তা নিলি চুরুত পো নিলি কায়ালাম তো কায়ালাম সিনন কাজু কায়গে পুলনি লিগে হু রং মন সিকেথি ডংকা ফান সিকেথি ডংকা ফান করে রং সিকেথি নিলি পোয়ামেন কে সেংটার নিলি পায়ামেন কে কারেং টি মুপি নিলি ডংকা স্কুল সিগ পড়ে বিহেক বেন হৌ ক্লাস নাইন তো নিলি তুমে হাই বাই নাম হাই কে বাই পেন্সি দুন ডাক পেন্সি মেট্রিক পাস লো মেট্রিক পাস দে তে নিতুম ডিফু আং নে ডিফু পেন্সি গ্রাজুয়েশন কে এন গ্রাজুয়েশন কে এন তাল পয়লো হেম পেন খরস বেদে তো পসি নিলি ডাক নাট কলেজ আলং সি কি দুন সি বিএ চে পে পাস বিএ কে কে পাস কে পয়লো জে নিলি আনার লোকে কেরানিয়া কাম চুকলেম পো আজু কলেজ দুন পো সব সিনিলি বিএ চে পে পাস লো সব ফিং নিলি গুয়াহাটি ইউনিভার্সিটি কিডুন খরচ বাংকে নিলি হালাস হোত কার্বি ভবন পুডো ইকিমি হালো যাক নিলি কাম চকলেম সি এম এ এম এইচ পে পাস ল এম এইচ পে পাস দে ফিনেলি এ সি এস পিডুন মাসি পাস চেল এ সি এস টু পুনে তোমার হসুতকে চপে পাস ল হ লক্ষিমপুর সিনেলি কাম চংদার দুন আমার সিলা সরলো আমার আফি লাসন রাখ সিনেলি লাইফ চলি বমল আনকে হালো ডাক পেন রাংল নিলি কাউন্সিলর লংসে আকো সেক্রেটারি ইয়া হিসাব চকলাই মনল নন জয়েন্ট সেক্রেটারি হিসাব নিলি কাউন্সিল রিটায়ার্ড ল রিটায়ার্ডেড পেন আফিকে নিলি নন মাতকে নিলি থাং হেরি ক্লেম ক্লেম ক্লিয়ার সন নিলি ডাক নি তুমি পেনশন বিদ্যুৎ পোজ নিলি হোটেল আসাব চুকলি দো হোটেল সিংহাসন পু হালো ডাক চকলাইম দনব এনে ব্যস্ত লাইফ বিজি করি ফার ডাকছি কাম হান্নার লোকে চেলাং দনব লাপেনেলি সি নন জর্ডিং দা লাং সি পেট্রোল পাম্প খুলি দো কেনে ব্লামডিং রোড ডাক লাই সি সিন ইন দি লাইফ কে বিজি
2: আদিম কে দিলাই রং মারজং দেশই খুয়ার লাপেনিলি পোয়ামেন কে কার্লিতাং মনসিং তেরাং লাপেনিলি পায়ামেন কে কার্লিতাং কারং রং পিপি নিলি ইক আতুমদো নিলি ইক আকলিংসিয়ামেন কে কার্লিতাং রমেশ তেরাং আদুন্থু নবীন তেরাং আলাংলি কে দিফু গব কলেজ রং ভাইস প্রিন্সিপাল কে ক্লেম টাঙাবাং ফু ইগল আলাংলি নন রিটায়ার্ড ইক এডল লাস আদুন্থু কে নিলিল নিলি দুন্থু দুথুলাং নিলি মু আলো সো বিনু তেরাং পি লাপেন আকি বিসি পিন সো সো দো লাবাঙ্গে চেবই এল কার্লিতাং জিতেন তেরাং পুহেনল নিলি তুম করতে আলু সোয়া করতে কে বাহিনী পিনসো নিলি ইক তুম বাহিনী দোল নিলি মু পিন সো সো ইনু দোল লান হেল নিলি তুম কেথে কিদিং আদিম আক ইচিকলি

0: ka chepa un pen avoreng ke klem la pen ke non malamakai esels ke to ka chepa un dun atum asayamu kupine ka cheprek la pusonang li thek damlong ma ke hai
1: tok pen ke cheprek ka bel esels te esels official he thang ap ke prek ka bel mu the non bank ke wok esels official to bank wok lut the akam du un athi pirthe nang develop bon mu te kam nang ong bom lo development kam nang ong bom non bank ke akam du lo aprang ni tuma hut ke hal sota dolo sirap a nature of work se bang belek belek non ke nature of work pru jang de opilo kosom si ke claim nahi ma ko na si diploma hal sota ke development kam dol hai sa pani det ke government non bang dolo
0: me pick alam jersey nang le than bachini pon lo ke hai tangte mahajong pen nang li than bachini pon ni li karjulong do nang li ke council secretary anghoi sitame kangni tangabang phulo po lapen kinali woreng asai ke klem pa jut det pen beha bepar sitame ke klem do matenangli beha bepar si woreng asai jut det pen ke klem pon po tangte ake hai nangli woreng klem bom mahut pen non beha bepar choklem bom akache pre ke kosan la ke hai nangli radio karjara da phan than pa chini ikjima
1: sakori dotte ke muni tumai sia routine si dambom mate
0: kalang
1: adap turang ko breakfast kuri nang po anchunang po office dam nang po rasom se kai ta continue anke non hala sohot ke rasom se claim bom non retired ni 2017 se retired date of fee ke copy kam abbe do ko lo office ke dam kai ta sita retired date ke abbe ta claim se ke dam no dag lo
0: kalan
1: la si copy si ke claim nang ma ko son ma la si la haya kam ne liya la hotel kai methang biji ko pesto ka kuri ji phane ke promoting claim ye phanar dag si hotel long si dam bom lo paisa ke long long le profit do ave la ke belek le
0: kalan
1: se methang লাইব আসা বিজি ল ঠিক লাসন থাক থাক সিনি লি আদ পেট্রোল পাম দো আদ ডাক্তার লাসন দাম বম ল রসি দি লাসন সি টাইম কিল বম ল হ্যাঁ টাইম কিল বম ল উপরে কে হেমলে দো রে থাঙ্কা বিপ্ল দুনো দা
0: কালাং
1: আতে হাত সাকুরি ক্লেম হোত মুনিট পেন চিংকি বম কাম ক্লেম বম সব বি দুকক ল মতি
0: কালাং
1: থুর নাং পো দাম নাং পো ওয়াং নাং পো অফিস দাম নাং পো লাসু আবি দুকক মতি
0: কালাং
1: নং থুর দেট পেন কু পিলো ক্লেম পো আদাব হাই apan sini li akai to katini je fansi lai kam to claim bomb no market
0: to ropar la kainali putho than paklar pon thu pot tangte putho ni lipo ke pian sami arji pon thu intung nangli ke la boring or sai judet pen boring or sai ke claim judet pen a phi ke nangli kupi si ke claim pon ke pian nangli than pa chini pon ekjim
2: nili dev lp school along a head teacher se aprang ke claim sakuri nili kar retired ke 2022 march achiklu sinili retired lo prang malom ta nili la pene dukan so dukan sa chubi dun choklem dun boy do la pen ke biri bithung along pene han pene ni chu e po pene bozar ke chonam a han pene ni ke dowai ki piang se kichu ining samse dowaiang nim hai apak e owe pran phanta mime la soma sini like retarded pen a phisita me ho so ta retard ya kota por ke dualing ta la pu biri bithung ak chu e chu arche asai choklem ikbo la retarded pen a phi bangge nili apor chipi long mu chotlo la si a dim ke do anadim along sita me খালিয়া ডিমালং আন বাঙ্গে নিলি হান বেনি চর চে বমলো আদা বানি গাংসাম লাসো পেনা ফিগে ইসুমার নাংডোলো নিলি সোপো আকলেং আসোমার বাহিনী দো আলো সো সো পেন পিনসো সো মারলি বন পেন সের পুন শিরসো আলাংলি তুম আফান লানাদুন বমলো লাসন সে আপোর চেপা দামলো la pen ke biri bithung along ta la han hun ga chu e cho tak chor pu la hai asai ke klem ke dam
1: RCM.
2: Along si nili aporta chipi chipilo apor se padam iglo la pen ke RCM pu right concept of marketing pu full form banke la RCM along nili join dun iglo la so join dun igdet pen nili PUC pick up center chu khuli dun iglo nili tum a hotel singhasan aru malong sinili a dukan chong piklo la hai claim dun ek bomlo business ahin po bankela rcm a dukan si dulo la pen a hut pen karbi a pinding sumpota pini kunoi venkop punoi tanili chupang room dun si la hai ta chujor dun ek bomlo la son pen sinili a por chepada

0: মেঘলোলা রিটার ডে পেনা ফিখে
1: চোর পারল নাং লিতুম পথ থান পাকলার পন্থু পন তাংতে ইলিতুম চিংকি চে থান বাংকে আপর জু কাই কাই লাব সঞ্চি নে থেকলং ল লাসি কাচিংকি চে থান পাজু জে প্রাং নাং লিতুম বাহিনিয়া হিন পেন সোলাং দো আরাত দো আনা ফান মতে নন রিডিও নাংকার জুদুন সার আরাত দো আনা ফান লিতুম কুপিনে মেসেন আসন লাপেন কে আরডি কে দোলাম থে মতে আলাম জির নাং লিতুম পিনে থান কাপাচিনি কাং তুং লাপসন দো মা খাই মতে থান পাচিনি পন এক্সিমা নাং লিতুম
2: চোরুল নীলি কে থানি গেলা পহেল তুম কামে ক্লাম জুদ্দেত পেন রিটায়ারমেন্ট ডেট পেন তুম আইডল লাইফ নাংনে মিঠাং মিঠাং মিঠাং মাসি কাম চুরি সি বেস্ট মিঠাং মত ব্যস্ত চুকুরি নাই তে থাং কাম রিটায়ার ডেট পেন কে কামে ক্লেম হবে সেটা মিঠাং সে চুরি নং পো এ খেতি সেটা মে পিনে পিনে ব্যবসায় সিনেমে লাই এ মিঠাং ফান জং সি এলি জং সি ব্যস্ত চিপি থেক পুলো জং তে চিঠি এটা সব এ অগ প্রান্ত মেজি লাই অগ প্রান্ত কে মেজি ফান লাকে তুম রিটনে রিটার দো থাং তিলো পু চুমাথা নাং নে নে রিটার দেশে নে কামে ক্লেম যা কং দো কাম চো ক্লেম বোম নাঙ্গি লাহেলো নেলি বুঝি পুকে
1: চোরপার লক্ষে না লিলাম জের আর ডি কে দো পেন কে থান বা চিনি পন পন তেনতে আখে হাই লাপেন আখে হাই পি ইলিতুম পেনাং কে চেথান পন লং লো লাপেন কে ইলিতুম চেথান আং জিস তামে দো পিকলাং পোয়ে ফেস তামে ননা বাং কে আপর কে চকলো লা পসন সিনি রে থেক পন লো লাসি পিনি ইলিতুম চিংকি চেথান বাং কে লাপন লে রিপন নাং লাপেন কে নাং লিতুম সাই দো ও সি তামে সাই চে ও পেন দাক আকাশবাণী দিফু আসা হেম আনবাং পেন না লিতুম কাই আলামো না লিতুম হেম তুন লাপেন কে কাপড়ে কাপড়ে কালাম জের সামে না লিতুম থান বা চিনি পন পন না লিতুম ফান মুকে বাং জিলাঙার নিস তামে আনসোসে আর নাম ভারোলে হিরজুমে নাম পাপি দুন থিলো না লাসি পিনি ইলি তুম চিংকি চাথান কে লাপানলে রিপন ইগলো না
2: থ্যাংক ইউ
0: কার্ডম
2: কার্ডম
0: নীলি চোরো পার পিগল পিনি রেডিও সেন্টার নাংডোক পেনা ফি নীলি নীলি তুম ইনিং আর লোয়ালাম মাতে নীলি তুম গাছু বুচি আলাম কাছে থান লং আপর লাসর নাংকি পি থে গাপর লাসিকা দু কবি ফান লাপেন সো লাংডো কার্বি আরা দো আন আত্মমা ফান সিতামে নীলি তুমাকাই আলামু আর জু ইগরা নাংলি তুম গা দু কবি সিতা কিচক আসন আন কে নাংলি তুম আর জু ইং নয় কিচক চে আসন আন বাংকে লাম বাংকে নাংলি তুম তা কার্জু
3: থান বাং আসাই কেক্লেম কিজুটং আলান তুম আচর ইসি পেন ফান্ডার তেরন আতুমাং বং চিংকি চেথান আর জুলং ইতাং ল নন রুই মচর আলাম থেকে লাপানসি কাং টনিং ল লাকে আকাশবাণী দিফু নালে তুম চাই মেকার জুলং বাম লকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারুই সিরাত বড় সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেনতে রেস এপ লং পেনটা নালে তুম চাই মেক আর জুলং ইজি নন স্টুডিও ঘুরিয়া পর আনি কাসাম পরফাই থ্রগ্রাম মিনিট থংকেপ প্লেং ইতাংলো লাসি দাম থইলো না হিন্দি লামার জান কালিয়ালুন আংডেং লাবাংস আংডেং লং কেচেং সিয়ালুন আর জিকথা দা লোকাল ট্রেন আবেন আতুম কিলুন আলুন আলুন আলাম থে বান্ডে তো তাং থেয়ার জিসেনাং লাবাংস আলুন

0: কার্ডম
1: কার্ডম
2: পিনি ইলি তুমলা ডাক স্টুডিওর লোক আজি তংপেন কাজে থানা জি আলামাথি বি বাংলা পোষণ হেল উসো আমহাং ঠেক দে রাফি হলা বাং সো সো ফান কু পোষণ সি কালানা কালা হন নাং জি আর না তেং পেন ক্লেম পোনা জি মা লা বাং সলাম থে পুথা লাসি আহক পেট পেন উসো আমহাং ঠেক দে রাফি কু পোষণ সি আর না তেং পেন কালানা কালা হন নাং পো লা বাং সলাম থে থান পজির মি জি মা
1: উসো আলাম কে চি থানা ফ্রাং ইতুম আপাই আলাম পেন লে চেং না আথিমা ইনুট উসো চুপা থেলো পুলোতে আপাই তা আপ্রাণ মেসে নাই ওসু চুপা থেলু পুলোতে আপাই বাং আমি থাং আপ্রাণ চে ওরা নাংপো কিছু পা মেসেন নাংপো পাই আপ্রাণ মেসেন পুলোতে ওসু তা আপ্রাণ মেসেন পো আপাই কিছু মেসেন পুলোতে ওসু তা থিপন পামি পো লাসপুথাক আপাই আবাং হসপিটাল ডক্টর লং দাম সি চেক আপ দাম নাংপো আপর আপর পেন ইনজেকশন হাই এনাংপো ভিটামিন হাই চুনাংপো আলো সপুথাক উসু কুনাসি পাঁচজন মজিমা ডেলিভারি এবং আপ্রাং পেন জিমা থানাং উনতে হসপিটাল ডেলিভারি ফানসি চিসিক নাই আথিমা হসপিটাল অংশে জন্ম হসপিটাল অং ডেলিভারি দাম ভুলোতে উসু আফান্তা আপুধাক আপায় আফান্তা আপ্রাণ মিশেন পো রাপ পো আর জংসি হসপিটালে দামুন এই পুলোতে আপাই বাং জংসি হেম সি উসু চেপা জন্ম জি পুলোতে যাহাক আলাম কে আফ্রাং পিন চিসিক নাং লাহাই চিসিক নাং পো চিনি নাং পো লাহাই আলাম কে কুপিল উসু কাতে লম আফান মানে আপি হাই সাফা সিবি নাম পো আফ্রাং পেন সি চিসিক নাম পো একদম আর্লেং তুমকে আফ্রাং পেন চিসিকলোতে হেনু পুসি চিমা থাথা সেটা লাবাংকে চিসিক এ চিকিমি আপুথাক তা কোনামা উসুকে পা জন্মজি আরুম বাং আকে সাফা রুম নাই এবলে

0: kunani longle thak tirok pen akitera dim che sapha pulo ta lage usu phanta ke hinulo apai phanta ke hinulo la so puthak hala usu mucus extractor bubu labange la usule la alangjun de tikti he usu ke jon mohudle alangjun de tikti hala hai ke ulaidun et nai ulaidun et lote ache theke wang just sita me enjoy kim jotpo so puthak ache te ke roda phan achite ke roda phan achite ke kok apa la haya bostu da aprang pen chisi ke
1: sigana je kalan
0: kala ala so puthak usu kate lo ma pe hai pe kar om hai ta dunai alokot apor ke lang phan ghori nei aru five clean medical anat pen five clean mane son pho kang thir vet abostu chichini nei la hai kang thir vet five clean bu ke pipilo chithan sinang de lage clean hands mane aripak la komasi osu ki odun jima aso amunit bang aripak bang sapha et charsam et si dunai clean surface mane la ki do dim konama pai ki doji konama osu ki doji la so dim bang anthir et nei aso puthak clean cord tai ta mane hala achite ki ko ka phan a hon bang a prang pen si lang ke su pen pasu et sapha et ani te dun et pakring et bivet nei lage men men konani pen hum lok pen ki kok ke lage hinulo aputhak tala achite ke roda phan ke si tame blade tame akimia blade noy bivet nai pine konani atari pen wan man men men rot kut lata henu lahai ke tamane tetanus infection apan mane chance to ulo achite ke rojong si safa phe bulo
1: kisu ke long joy pik lo
0: oh kisu ke long joy ulo aputhak hala achite rod de ta phi hedi la so achite bang safa si bine ta dak dowai tang ho kupine ki hi lahai ke thang dak lem nang ne achite koklo rodlo ankela son bigok nang po ajhak tumke dak ing thok dun po kipa mi daprang pula mangke hinup piga bostulo ta arleng tum sarpi tum mangke la bangke ke klem prabu u sitar la bangke ahok et ke hinu naya kam lo la bangke la si klem nang ni la so putha khala dhaya tum ta hedi rong ke klem atum he atum ta ari che samet gloves pangke kai ta chi nei te manon lomke la dhaya tum hanta training un an sipi an ke la delivery kit pu do hada ke la haya bostu ke do et lo an ke gloves pangke chi ivek nei athima gloves chi elo te kalili kalang langa bemar
2: kichonmo pen ke alang pen jat pen letra dui penema wen pa pe te lompo an ke apailong bidun phit nei apailong bidun ke dapa theke isibang ke usu bang ke par om bang prab jin po apaya long rudun clock plote usu bang par om sop po aputhak hala apaya moklang chudun long po apoy moklang chudun lote lage apai phanda ke melo hala ka pang thuk pu dudo ke mati ki usu jonmo plota phi apaya moklang jong si usu chudap long prang plote hala ka pang thuk bang ta bonda prangi aru la so puthak usu apai long du pulote apai bangte aning thipu je ni su misen anke apai phanta midaprang aru ausu ta midaprang lo
1: ante hala usu pirthe ke bang pen hala bangso hutpine kakirla nang ji mate hala bangso tomon akang samkar om la bangso kelang nang ji ta arondo man
2: ola bangke thipi galam lo ate ma apai apolo dutti ke usu ke isi comfortable zone hisab le mane aram piklo apai apolo dutti ke ausu ke thang bahira tomon avelo bahira kisum avelo aram pen sidul sita adak penang chon plot pen ke atomon ta prek dak po hala dakya lang achi thi tomon le ke en kali apai apoke lang alu sigi do an ke nang chon plot pen ge lage atomon si achi thi en ji phas ke lang nai ke ki jonmo pen ke ausu achi thi dumai ma achi thi en un ema labang rabdu nang po ausu chithi ki pabang ji phan rabdu nang po ausu aphan par om sop pen athema ausu ke happa ya pokar lo pen ki bang ge ekdam insam klegi loge loge ausu phan telom dun sirak sirak si ar bak het po hanske par om dun sop nang po an ke la so puthak e jon mo pen ke ausu moklang chu thek nang po moklang chu thek the ausu plo te lage hoy bemari lo no hoy bemar man po asi la son thomalam ke kilang dun sot na yelam
1: ইলি কারবি তুমকে মেন চিমান বাং বলাম তো আমেন চিং সি আকে ডক কিথু লাপেন হরজুন পিক প্রতাংতে লা আমাহাং কে ঠেক মি আও সো ফান্তা হর কালিতাংতে আকে ডক পপ পিজো লাংতা বে ডাবলিটি লাবাং সলাম বাং কে ডক্টর তোমাতে ইনতে কুপানা কে মে কুপানা কে হেনো
2: লাবাং কে হেনু পিগ বস্তু ল আথেমা ওসো ফান বাহিরা বস্তু কুপিনে কে ভেট পুলোতে লাকে বেমার আপিসি কি পিয়া তেং ল নন মলম কি চি পুপুকে ওসো জন্ম প্লট পেন চিক্লো জন ট্রক আন থাং তা

0: lang imuan ta pinang ni apa ya mok lang long mat si sob do edlo non la horvet dak ta ho pini pijo lang vet dak ta ho la haya lam bang ke is infection ki piason lo tamne la haya hora long la haya pijo lang long pine mate pine ki dobek po pine bahira bustu ke dobek po sita apa ya mok lang bang ke tada ke thang apia bilo mane pure punang polage bemar ta long lelo dagamat si lang ta dulo dagamat si apiju ta dulo sob do edlo la sila lang vet dak horvet dak pine pijo lang vet dak la haya lam ke as sob ta klem nang ni
1: isona lambang mupanang lithan la dak ili tum karbia tum kinon puta do lang osu amhang thekdet pen ke lamok ke pachupan anparta asa bagong si themu cholo mate ardi domu cholo le putang te la puson ta klem klem e cheklo do niang pong ta ever pachar pachar la puson bipon bom ta hai la pen pene ana chu peng thola pene ta pudo pi pat pom ti ta te ahok pet pen non alom ka che thana bang ke osu amhang thek plot pen cheklo jon throp an arta bang ke thang ta pinang ne puse ki pu
0: মানে ভুল কেচক চেলো লাইকে আসলকে মাথানাং নে বা ক্লেম তা ক্লেম নাং নে আপায়ামক লাং লং মাছি শব্দ এডলু পুছিলা বাঙ্গে জি মাথানাং পো আর জংসি লহাই আও সুমার চিক্লোজন ট্রক আন আপায়ামক লাং আন্দে লং চট বলতে ইসিয়ালাম মন করি নাং পো লহাই সুমার কে বেমার কে লং তা কম আথিমা আপায়ামক লাং লং বাঙ্গে একদম পিওর লো মোপেন কে চি থানা তিং লাদা কে পিনে লাঙা লং আকে তের তো পিনে আনা লং আকে তের পিনে থাং তা বিলো লা নন বাহিরা পেন পিডুন দে তা তুমি টিকলজনী যন্ত্র তুমহানকে পিনে বেট দুন্দাক পিনে পাচুদুনে চিনি নাক পালা তুমি ডায়েরিয়া লং পো আপকিছুয়া বেমাৰ মাতে নিউমোনিয়া লং পো সেটা চিক্ল জন থ্রক আন মানে মোকলাং কিছু লং আও সুমার খেতে কেঁচু কে লংকে লহি আসাব সুকে কে লং লিপিন কে কালি লহি তাহে সীতা হেদি কেঁচু আ সিরিয়াসনেস আবাং হে তা লাহাই তোমাকে কম তালা বাহিরা পেন কিছু দুন লং আও সুমার এ বাহিরা গাখির জুন দেট বং পেন গাখির পা জুন দেট তাহলে লাহাই তোমাকে হেদি ডায়েরিয়া কেঁচু কাই তা দুলো আর ডি বাং আপর আপর পেন আবে দেট পো খেত হিট হে দেট পো
1: আনতে কিছু পলাম বাংকে মাদু লংটা দো পশি উসু থি লংটা দো তাতে উসু আমহাং থেক দে পেন কুপি পিয়া কিছু সি বন মে মেল লা পেন কাচিনি নাং জি কুপুসন লইলে তুম হালা বংশ কিছু সুলো মাসো সেলমা লাগা দো কা বেলাম তা মাসাপ তো থান পাজির মিজে মানে
0: কিছু কিলং নাই কে লাগে নিউমোনিয়া ডায়েরিয়া লাহাই হেলো উসু মারাং কিছু আং বংকে তা নন কাচি থানা তেং পেন উন আন আপায়া মক লাং কিছু ফান পাবর ইনাং পো চিক্লো জন ট্রক আনকে তা সব পুঠাক তা আর যাহা কাম কে মানে উসু কং এর পেন মাতা আপায়া যাহা কালাম কে মানে নিংচি বিনাই উসু ফান পার ওম সব নাং পো কাইতা আনকে উসু ফান কাইতা মক লাং পাচু বের নাং পো আনকে উসু ফান লা কিছু কি পা লং লেজি ফান কে আপায়া বাং আপ্রাং কে টিটেনাস ইনজেকশন এনাং পো তেমালা টিটেনাস হলো নম্বর ওয়ান লো উসুমার কে পাঠিয়া কে বেমার লো মুগে যে থানা টেংলা জংসি উসুয়া চিটি কে রাহুদ সাফা হাই ক্লেম ক্লে পুলোতে লাসু হুদ হইলো টিটেনাস কে সুকি লং লাসি আপাই বাং জংসি আপ্রাং পেন টিটেনাস ইনজেকশন কে লং টাং দু পুলোতে টিটেনাস বেমার বাং কে কিপা লং লেজি ফান কে রাপলো লাসুয়া পুঠাক ফাইভ ক্লিন বলে মই ইচ্ছি তুমি কিছু থানে লাহাই জংসি ক্লেম পুলোতে লাতা বেমার কে পালং লে যে ফান কে রাবলো লাস পুঠাক আপাই আসো বাহিনী ফান্তা হাইজিন মেনটেন মানে সাফা পেন কে দুজি ফান বরি নাং পো আনকে বাতাই তিন উসু ফান কে ওরা হুদ আপাই বাংতা উনানি নানা পেন হেম উইদ লো পিনে কাম ক্লেম লো উসু ফানা অত ফিট লাবাং কে হেন লো আবাতাই তিন কে অত হুত্তা বা মকে পাচু হুত্তা আমি থাং তা চে সাফা ভেট আর ইচার সাম ভেট সি চি অত নাং পো আনকে লাসো পুঠাক তা হালা উসুমারা ইনজেকশন হাই ইমিউনাইজেশন পুপু হেদি উসুমারা ইনজেকশন লাবাং কে কি পিনাই ফান বরি নাং পো উসু জন্ম প্লট পেন জংসি হসপিটাল লং জন্ম পুলোতে বিসিজি পেন ওপিভি পু বিসিজি বাংকে টিবি কে লং লে ফান ল আং পেন ওপিভি পু বাংকে পোলিও কে সুকে লং লে ফান ল আনকে জংসি উসু বাং হেমসি কে জন্ম পুলোতে ছয় সপ্তাহ হুদ হসপিটাল পনসি লাহাই ইনজেকশন বাং চিং নাং পো ডিপিটি পুদু পলকত ডিপিটি বাংকে ডিপথেরিয়া টিটেনাস পার্থোসিস পার্থোসিস কেলা উসু মারলে একদম পাশ ইরেট পাশ ইরেট পাশ ইরেট পো একদম চিঙক ফাক পি লাহায়া ইদ বেমার কেলং লেজি ফান্তা লাহাই ইনজেকশন খক ইদ বুলো লাহাই তা লাহায়া ইনজেকশন জং সে আপর পেন পি পুলোতে লাহাই কে উসু মার বেমার আপতে লাহাই কেলং লেজি ফানকে রাপলো
1: আনতে আহক পেট পেন উসুমার আমাহাঙ্কে থেক আহুত জংসি আপুন আচাক চকলিম লিপুতাংতে আবাঙার দি

0: একটু পাঁচে তো নাচে
1: এনে ইভেন পুডাম লতে তিনি কেজি বেশি তামসে নন ইতুমা দেরা বাংকে এনে তা সব ও ডেভেলপিং পুপো পুতেন ডেভেলপিং নন সি দাম বম না 2.5 কেজি
0: লিনিরা আছে টিম
1: আন ও লিনিরা আছে টিম আন পুয়ান্তা নিতুমাকে নরমাল পুসি ধরিল লিনি পেন আকি কম লতে লাগে লো বার্ড ওয়েট পুপো লো বার্ড ওয়েন লিনি পেন আকি কম বাংকে
0: পুন চক চক চিলা
1: চক চিলা
0: ইতু মাথা রাম পুপো আতে উসমার আমাহাং ঠেক দেট পেন হালা বাং সো সো মেসেন হেনো পুকা চিনি না জি মতে সোরেম মতে আও সো সো মেনে সো সে মেনে পু কুপুসন লা আপিয়া পু তুম কাচিনি না জি মতে আকে থে তুম কাচিনি না জি লামা বাংকে
1: তাক আজাক ডেঞ্জার সাইন পুডু ডেঞ্জার সাইন মানে লা আপাই বাং চিচিনি নাং পোজে লাসু আও সুকে কুপিনি কে দিগদার দলো আফ্রাংসি কে উসু জং সি মগলাং চুচি লা বাং কে চিনি বেগ নাং পো উসু কে মানে ঘন্টা ঘন্টা পেন চুনাই চিরু নাই চিরু হুত পাচুলতে চুনাং পো সিতা চিরু চট চুচে দাত পুলতে লা বাং কুপিনি কে দিগদার দলো উসু জাতলে পুনো বিহে গাও সো সিতা মে আরিয়া কে আসাবো চি থেংজি আসাবো লা পুল পু ক্লেমজি সিতা লা সো সো ক্লেম ক্লে ঠিক লা কাসন বা তিলাই মানে আমি জাং রেট থুরুন এ লাসন সুলোতে লাগে বেমার পিনে কি দুলো সপুঠাক আকো আবাং লাং নাং পো যদি টেম্পারেচার বাং ইংসাম হেক বলো তেলা তালা সো সুকে মেমেলো সেটা আকো আর অম থুপিক টেম্পারেচার কে দো বাং মানে আফু কি সো বাং লাসু হুতা আপাই চিচি নি নাং পো আউ সু টেম্পারেচার কো আনমা দু নাই লাবাং চিচি নাং পো ইংসাম হেক তা হেনু দো ও তা হেনু সপুঠাক আচি থে তা লাং নাং পো আচি থে কি এ না বাং প্রাপ পরে তা চি থে লাসন মতে আউ সু ও ইংরেখা লাগে গোপিনী আকে সুদুলো আচি থে এন উম এরেম আসন অসমীয়া পেন কেকাই থকা হুবি সিদু কেদি আর এম লসু আচি থে তা হেনুলো সো সু কে তার মানে বেমার কে লং আউ সুলো সপুঠাক আবার আবাং তা লাং নাং পো চেং চেং সপুঠাক আবার আবাং তা লাং নাং পো চেং চেং হুতকে উসুকে আহি আকি ইক দুই সেটা লাগে নিনি বাঙা ফিলতে লাগে সাফা দেট পো তা লাসো ফিতা জং আহি বাং মেমে আবি দো লাসন পুলতে আপাই চিচি নি নাং পো আনকে লাসো পুঠাক আনিং জং সি বাং রে আনিং কে বাং মানে আজাহাক তুমকে মাথা জি মকলাং পাচু পো অলমস বিলতে লাগে আনিং বাং ফাংলা বাংকে আংলুর কি বাং আংলুর কি বাং বাং ফাংকে আনিং

0: la adepen ain tur lirseng dover pulote la so suta ke solo la se la haya lambang ke danger sign bulo apai bang la haya danger sign bang ke chichini nei aru la sonjong si pine do pulote hem do clip nang ne sirak sirak pen doctor long dam si chipaklang dam pen ne arju dam nei
1: ante ahok pe pen usumar amhang thek det pen aphi ka kirlai gu pusononi jong si mesan usu putangte
0: Like apora porpen also the kirla bomb nail gate tumta chinin londi, sita colosso porpen colosso bang malabanta, chichini dun chin. Non geneba also John Molo and ke chiclo joni baga pilote asabo also kang neck dunay, like a social smile pulo. Like a kang neck binongali, mene ene la son munilang popini kang neck a sundulo. Like a normal and ke la chiclo john tom lote also a chitok bang chipang tang take nangpo. Aso pi chiclo john plea john poang bong, parkup take nangpo and ke. Soy hat mahang bongke asabu ingni thek nang po atno mang bongke chirip chirip pen dam thek nang po anke baro suddho ma ek bosor anlote ke aking dam thek nang po anke la so puthak ausu kaning je hai ta dui chiklo jon thom jon phliang bongke ausu kapasimu isi hini donang po anke la chiklo jon thom jon phliang bongke kopine arki arjulong lote lapu puchiti var thek nang po tamane la ke arjulong lo anke chiklo jon pho jon trokat penke amen charju thek nang po anke hat atma hang bongke pine ki hang pine la son amen ki chi hang pa mani phan ki hang la son alam du thek nang po anke no dos ma hang bongke isi hini alam ke ningje thek nang po anke la kaning ji along pen dai si alam chini nang jong si la so so ek bosor de lo ithe ba kalam ta ningje thek thelang ki hang ta apuchi par thing the bulote anno tongke he numa puchi chini nei ajhak tumke chini ne det po also ningje jerek te pupo sita ahok et ke also ke arjulong le deta pochi kaning je jetelo karjulong si alam ke charli ji ke mati se arjulong le pulote also ta alama belo la si jong si kaning je der klui pulote lata chima thapen doctor long dam si chinki dam nei
1: ante ison alama bang dak ma sap so pin puram senang ele tum adedar lo kali pirthia dangar tola puson lo sumara tum amhang ke thek ahut arona teng pen mate apuna chak chok cheta du kok deti penangana tum bang ke pene aria keng ke ho hap la puson du la pan cha dong ke chompen ke bang asu du kok la puson du la pan cha dong ke angtu da bang dang deti la puson du tante la hake du ira da bang ke kupia polon
0: men tu ne ke la ke ha apaya chupathe hut matsi kupini ke digdar du kok ta hai la sila সু চুপাথে হুট বুলোতে কালিলি কেলাং লাঙা দবাই চুনাং নি পুপুহে আর যাহা কা দবাই কে লাহাই পাহে নো ডাক টিকটি তামনে ননলা চিকলো জন থম জন ফ্রি আহুত কে উসু কে আর লো কে কিচিপ্লাং লকলো মানে লাসন থাং আবি পেন্সি উসু ইনুত কিচিপ্লাং ইতে মা লাসুহুত কিচিপ্লাং আহু জং সিপিনে দবাই চুদুন দেত বুলোতে হালা কিচিপ্লাং নাই জুরা নাই আদিম জুরা দুন দেত লাহাই দই তাহাই লাসি লাসুহুত বাংকে লা মেন কে কিচু কিচুন বা পিনে দবাই চু সিটামে আরজু নাই আনকে লা আরাখি হরমু চোরে তিক্তি আমনি তুমাও সুমারটা পিনে পিনা দিগদার দে তিক্তি আসি হরকি জুন বিরিকি মং লাহাই বাংতা রিবনে দে চিকিমে আকো লাসো পুথাকতা লাহাই আও সু জংসি জন্ম ফ্লট লুপলোতে মান আজাক তুমকে ফেরে পো ওয়ার চর পাও সু পাছিল তিক্তি সিতা লাহাই বাংকে ননকে সব আ বেমারটা চিকিৎসা দো এরলো নন আংতুর বাগ ডাক পুনয় লাসন লাহাই তুমহান্তা অপারেশন দো অপারেশন পেন লাহাই পামে দে থানতো আরিয়া কিং হ ফাকলা পুতা লাহাই জংসি আপরপেন হসপিটাল পন আপরপেন পালাংদাম থেক বুলোতে লাহাইতা চিকিৎসা দুলুননকে পামিট উনলো আসি লাহাই আফান্তা থাংটা ফিরে নাংনি নন সব আলাম চিঠান এটা ফিকে হিনি বাগালাম আকু কিনিং যে গাং তুং বাংকে উসু আমহাংকে থেক আহুত লা ইংথিরভেট পেন ক্লেম নাই পুবাং আকাদগবিতা নিং চিবি নাং পো এলা আচিতে বাং কাইতা সাফা পেন বিনাই আচেতি লংজং সি সন ইং থক দুন প্লাক বা পিনে হি দুন প্লাক বলতে হলো মেন ডেট বলতে লা সো সুকে আরু লাকে বেমার সি কি লং থুলো আপু থাকতা ওসু বাং কি জন্ম পেন মকলাং কি জুই ফান ওরা দুনাই আরু লা চিকলো জন থক আনকে মকলাং কে পাচু জি ফানসি চি ওরা নাং পো আপু থাক ওসু ফান লাং পাং লু রে নাং নে উনতে লাং আরনিসি বা কে পাং লু লে দেতা চক লা সো আং বং ইসি লাম দু লাং জং সি ওসু বাং আর ডি কম ও আর ডি কে কম সোজনে লো বার্থ ওয়েট আও সুফান পুলোতে আও সো দুই কেজি কেজি হিনি আবি টিককে লাং পাংলো লে দেত নাই না তামনে লা সো সো কে বেমারি ও সুলো লো বার্থ ওয়েট আও সুমার তুমকে বেমারি ও সুলো পতে মা লা তুমান কে এক্সপোজ নাংনি নে বেমার আপি কে পালং লে জি ফানসি কে অরা নাংপো লা সি লাং তা পাংলো লে দেত চক পেবান পেন ভেন্ডুন ফ্রুই আন্তা বিটামিন আর লাসো পুথাক লা আপাই ফান কিথান লা ডেঞ্জার

0: sign mukha na hai kaita ningchi bc hospital ma doctor phan kaita dam nei kalili kalang lang phan paklang pen e lason mania sar pitum lason sigi puhala bang lason sigi pu arjumat beleka kamang claim kle de sigi me aro apu thakta jongsi usu bemar lo pulote hospital ponoi doctor long ponoi sikitsa ki ena phansi chibori nei
1: me parlo aporalam du kok posilitum kaching ki gaje thana lam ge pinila poning tonona
0: cardo
2: লপোৱা নপোৱা নালিতুম অকপ্ৰাণ যায় মেকাং ডেঙালং ওচৰ মাহাং ঠেক দেট পেন হালবাংচ আউ চৌ ফান কচনচি লানা লাহনা জিমা লাবাংচ ফুঠাক ডক্টৰ কাবান্তেৰণ পি লাপেন হুট বাং প্ৰদীপ ৰং ফাৰা তুমং বং চিউ চিপুত আৰ্জুন ইটাংল অকপ্ৰাণ যায় মেকাং ডেঙালং আদুনথু এটছমা কিছু আপুঠাক চেংকান কি মিং টিপি কে থানা লামজিৰ আৰ্জেক চেনা
3: পিনি নীলি আসমা কিছু পুথাক লামচির থানদাম জি ফানি বর ইল আসমা কিছু কুপিল লাপেন কোসন লবাং সুপুথাক পিনি চিথানামসে আসমা কে ইসি আং ফর লিসু লবাং সুকেসুকে আর জি কি ডিং আকেসু লাসো কিসুকে নন কমিউনিকেবল মতে চি উন উন এ আকেসু লাসো কিসুকে আজাদ আর তা তা চলং থে লবাং সুকেসু কচলং আফাই দু উইক সেটা কচে লংলে মতে কচে লংকে পাংক্রি সি থেকলং কে অং লবাং সোকে সুপেন আচক মুনির তুম আচে থে কেবাং কিক সাক দুকক জি আঝা কাতুম কে আনিং সু হেট লাপেন আচে থে কেবাং সিং লাসনতা দুকক জি লবাং সোকে সুকে মেন মেন দুককটা থেক লাপেন চেলাং দুন্দে পুটে কে বাজি মতে কে খাই ও আজক এ অক প্রাণ ফান কিক সাক থি দুং জি টংটে দুন্থু আসমা কিসো কোসন পেন্সি কেলং মা লালে চথান পন্থু ইকলোনা লবাংস কিসোকে ইফি ফুয়াকাই হুটপেন দোকক পুলোটাংটি ইলিসিটামি লং লকটা থে আসমা কিসো লকি থেং পেন মেকে থর আমি হি পেনটা লং উন মতে গাড়ি মোটর আমি হি তোমন কেটের পেনসিটামি লংটা থে দুথুলাং আদুগাবেদ এহেমা লং কে পাংরেং আজন্টু

0: lokta the asma ki solaki theng pen me ke thor ami hi penta long un mate gari motor ami hi tomon ke ter pen se tami long ta the duthulang aduga bet ehema long ke pangrenga jontu ang mi akang samat tomon e bang along ka che a perfume mati ang nim ke tanvik ason hai hui penta ke so chalong ta the lapen botor ka chalara jok kangsam ke krenga hutsetami khai de ta the lason si asma ke so akapre kapre ke so penta nangman un labang so ke so ang thega bangle non che thandam thusena asma ke so ka chalong ang thek laki achi the ke bang ka siksak ke pasi i Kepasia bang setami ajua pormati ada prang kilit ceci. Ining tok het lapen kilak dap lason tadoji. Lapen ijithi ke bang setami arki mati kepasi iwot ase dukokji. Dangte laso ke sopen kosonsi chingrai nangji. Labang le chithandam thuna. Ke chingsi laki hemkom hemrai chepang thir ver nangji. Aduk abet pavidet nangpo. Biri duma mong ik edet nangpo. Osomara toma phansitame aduk abet do o adim pen chepahilo nangpo. Kangsama por hut anukan lapen ingho dip en nangpo. Lapen ki kecho ki jun sitame chepang therdo nangpo. Kecho no ason kecho pen allergy ke do ason abang kachepahilo mate kachere pameji kenang sot. Lapen ilin sitame chepa do o era isiateng chepa do nangji athi. Ilin ki ong pen ajok ke dono do kokta the e okar dik seng ajok lapen aduk ke ro mate towar long ke jor fast food lahai pen ki un anche pahelo sike me tangte mani inut amunit asma ke so cholong lok pulote koson si chingrai thek ji
1: duma biri ke mong tum pen che pahelo nang ji lapen mong min det nang ji pilim be satami langkar om pen choksi arni long tipen pakring pami nang ji জন্তু সিটামি কিপাং রে ইংরেজ সিকিমি আথে মেং মিথানাং মি পেন্টা লবং সকেসো পাখাই থে হেমালং পেস্টিসাইড স্প্রে মতে কিলু লহাই কেপাঠিয়া দোবাই সিটামি কেসো ব্যাংকাবিয়াফি আপনাংজি ইং হাব লহাই সিটামি কাং কেরওয়ার সিকিমি আথে আদুক লহাই কেরো পেন্টা লবং সকেসো পাখাই থে আদুক কেদো আদিম পেন সিটামি কাছেপা হেলো মতে কেদাম দে জিকিমি
0: লাপেন কি ইনহেলার্স মতে পাম পোয়াসন এসন্ডো লাসো ইনহেলার পেন এচে থেকে ব্যাংসিতামি মেমুচজ্জি লাপেন্ডো ঠুলাং ডক্টরালং দাম পেন দোবাই নাং পিদুন পুলোতে ইলি তোমা ফান নাং কাপিন খাত আতিং পেন আপর পেন চোবের নাংজি জং সি কেসো আবাং ইংলুম তেত পুলোতে চেক আপ দাম সেরাক নাংজি লাপেন কি আহুত পেন মেন মেন তং সিকত সোদেত দো ককটা থেক লাসো আফান কি কাইকিটা ইনহেলার কালিতে ডক্টর পে নাকি পিয়া দোয়া বাংকে চিঠিক ইক দিং মাতে কেডো কেডা মালিংটা চেপন ক্রিসি কে নাংজি
1: আকো ওসমারা তুমসি লাবাং সো কে সো কি লং পুলো টাংতে নাংলি তুম কাই কে দোয়াই মাতে ইনহেলার কা চেপন ক্রি কেনাং সট লাপেন স্কুল হেম সিতামি থান পিয়া কেনাং সট আথে জাসেমে চংসি আও সো বাং কে সো চিপুর দেট পুলো টাংতে দোয়াই মাতে ইনহেলার টংসি কট পেন কিপি কে পালে কেনাং সট লাবাং স কে সো কে এলার্জি পেনটা খাই ইথে লাসি কপি সি চমি চনো মতে কাপাচিং রাই নাংজি কাছে পাহেলো নাংজি আনকে কাপাচিনি কেনাং সট লাবাং স কে সো পথাক কাছে রক টক কেডো কেনাং সট আথে কে সো বাং মেন মেন চিপুর দেট পেন আচে থে বাং উনে দেট পুতে লাস হুট কোসন সি কেপা মে মা কে রাব দুঞ্জি মা আফান কাছিনি কেনাং সট আপরা তিং পেন কেলাং দোন থেক থে পেন আচে থে কেবাং উন ইয়া চক আপরা না ফান কাফিরে মিমিতা ডোককজি
0: লাসি কি জুৎসি মানে জং সি লাবাং সো কিসো চলং বাং ডোকক পুলো টাংতি নাংলি তুম কাই কেতা কি ডো কেদাম কাছেরে মাতে কাছে রক টক আবাং কেনাং সত কি চো কি জুন কাছেরে মাতে কাছে পাং থের লাপেন কাছে পালাক ও ই পেন দো পুলোতে নাংলি তুম থাং কাশিক সাকতা আবিজি মাতে কে মাথা কিসুং উজিয়ালাম কে আবি আথে লাবাং সো কে সো কে মাজকতা চলং থে সিতা কে সো কাছে লাং পামে লাপেন কাছে রক টক পেন দো পুটে ই অ কে প্রাণ সিতামি মেসেন উন লাপন সি আসমা কে সো পুথাক থিয়েক পেন চেথানাম ইক চটল
2: লাপন আপন আর তুম asma ke

ইংলিশ আলুন আং ডেঙালং আদুন সালুন আজিকা মাইকেল বল্টন কিলুন আলুন আলুন আলাম থে হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ আজিকা লবাংসো আলুন।

লাপুয়ান আপুয়ান হলিতম মাইকেল বল্টন কিলোন আলুন আর জলং ইতাংল ইংলিশ আলুন আং ডেঙালং কিজুসি আলুন আর জুইথা স্নো পেট্রোল আতুম কিলোন আলুন আলুন আলাম থে ওপেন ইয়ার আইস তো তাংতে আর জুসিনাং লাবাংসো আলুন

por phai kebra mini thong keba polote ason san asamis lamar jana lunal tum aju thelongi ji por phai kri si apolote so arlo ase ang tong la boso ang denga long nal tum aprang si ninga lo alam the ang denga long karang taro pi alam the arjulongi ji labang so phi inud lon se pi nong nam che thanglong alon se putho del heben kabach tak do per samachana tum arjulongi ji পরফাইনি রামিনী থংকেবা পড়লতে পুথর মুম্বাই পেন কাবাচি তাক বীর ভারতী জানি গাসাম পরফাই নারকে রামিনী ফ্লিকের অফ প্লেঞ্চি ডগর সেনাল তুম দিল্লি পেন কাবাচি তাক সমাচার সন্ধিয়া লাপেন পরফাই সিরকেবা পড়তে পুথর দিল্লি পেন কাবাচি তাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন তুম আজ লাইপ

Aikapa chunji phan ilitum kadokavita sipatir pipon lapen arpu kenpon kinangsot. Government pen kapathik pon arnisi inut banghini chingrumsi Swachh Bharat Mission Cleanliness Drive on 2nd October 2023 pu chetoklok si arphek otkrai si asabak arkok chot si aphi arjan chenep chot pulote ilitum chipangthir jir abeke dojikali. Lapen derapu Mahatma Gandhi akemang ingthirjir India derakemang kichunji kali. Lason pulote dengrong chot. Bang aphan chepaklangji aphan chot si arphek otkrai pulote ilitum mithang adim si terbang po lapen kanhok jike ilitum. Lasi ilitum kadokaveta kapangthir abe chinghoi nangji. Ilitum kadokaveta hemalong dasbin kibi hem ardo hemavaikang Hemathing nu atowar lapen hemkom hemrai alongta kachepangthir kenang ni ason an elong adim kibi jasemet ke ilitum ahemalong han ke leptang ahu theng pi arwo hei hui elong adim pangrum si hilik arlo thap nangji lason bulote ilitum abiri along han erong rong ni chi e pulote dowai pijok plot po lahai penta mophi ilitum aho or pi pulote আহান্তামে মিসেনপো লাসন কাচেপাং থিরা বেচিং হয় পুলোতে ইলিটু মিথাং আফানসি আলি দুপু নন কাচেপাং থির পুলোতে হেম আরলুসি চেপাং থির চট হেম আবাই কাং হেম কম হেম রাই আথেং নো আতোয়ার কারকক কালিতে কাচেপাং থিরা সাই ক্লেম চট পু কালি ইলিটুম চেপাং থির বিনংজি পুলোতে ইলিটুম কেলাং নংজি বাংকে লাসন হেনলো ইলিটুমা হেমালং লাং গাচিংলু হোলে হে হুই কেচা মালাং হে হুই কপালি কোসন ল তোয়ারা লং সি পালি রংমা পিমা লাতা লাং পনাংজি আথে ইলিটু মাহে মালং পেন কপালি আলাং জং সি তোয়ার সি লি রং পুলোতে কাসিক সাক দোপো আথে লাহাই লাং কেতের তোয়ারা লং কিলিয়া জয়নি আ তোয়ার টামে হেংনুপো আদুংরাই কেদো আতুম লাপেন তোয়ার পেন কেদাম আতুম তা লাবাংসো লাং কেতের আ জয়নি কাসিক সাক দোপো লাসি ইলিটুম হেম আলং কে এন আলাং হে হুই তোয়ার বিথে কপালি লং লেদে জি ফান্তা লাং পংজি লাসন সি হেম আদুং আতোয়ার আরাই জং সি ইংরাম ও পুলোতে পান নংজি জং সি এমিথ্যাং লে আপর আবে পুলোতে নিমিথ্যাং আসাই লু সেমাথা সি ইনুট বাহিনী পেন চিংবাই সি কালিতে এমিথ্যাং পেনলে বাপ কে পান আসাই কে ক্লেম জি ফান আনাম কি পি পেন তামে সাই ক্লেম পনমি লার্নি সি বাং আফান কাপাং থিরা মেন পেন আনাম কি পিচট কে ইলিটুম দুক দে নাংলি লাসন ক্লেম পুলোতে আতোয়ার টামে ইংথির প লাপেন লাবাং সো আসাই কাচো ক্লেম দু না বাং আফান তা নাংলি কেরা প নাসন পো আথে হালা কে পান পি এমুনি তামে সিকা ইসি হিনি ওয়েদ সে তামে লং পো লাপেন লাসো জয়নে নাংলি হে মাদুং আতোয়ার টামে ইংথির প লাপেন চিলাং মিসেন পো গভর্নমেন্ট পেন কাসেলাম পি আতোয়ার স্তামে পেনাং আন আনিংকান আফি কোনাদনে এলং লংনি আসাব কাহিংনু দু পুলোতে গভর্নমেন্ট আফান চংহং হেরা এমিথাং পেন কালিতে রং আলং ইনুট বাহিনী পেন চিংবাইসি সেলাম পন ফ্রুই পুলোতে মেসেন পো আথে গভর্নমেন্ট আতুম কাসেলাম পি আতোয়ার কে আসাবেদ কাহিংনু চটকে বাংনাং সেলাম পিপে এমিথাং সে আর নিবাং কাচেহেলা জি আতোয়ার পিনা লাসি এমেথাং সি তোয়ার কাচে লেং মেসেন জি ফান মাথা সি ক্লেম পো নংপো আথে লাবাংসো তোয়ার ইলিতুম সি চেহেলা জি বাং গভর্নমেন্ট সরলে লাদাক আর্নিবাং নংলাং দুন্দে লাসি মেথাং আরং আতোয়ার পু চে মাথা সি ক্লেম পুলোতে মেসেন পো ইলিতুম দিফু রংসপি লংতা রংসপি পেন তে বকহেদা ডিম সি তোয়ার কেলে চটলাং পেনাং আনা ডিম কে তোয়ার কেলে লেতা দু উলাং বারলা পরকে লাং কেদাম আজাকং কে থেয়া জয়নে পাক্কা তোয়ার কেলে লিয়া দিমলং লাং কিলিয়া জয়নে আতোয়ার লিগবুক হে হুই দুকক তাদু সীতামে নিংক্রেং আপরকে আতোয়ার কাছে লেং মিসেন জি ফান ইলিটুম এহেম আদুং আতোয়ার হেংনোদাক পুলোতে চেসেলাম দু নংপো নীলি মেথাং আলাম সি নাংলিটুম আফান চেথানপো নীলিটুম আরং আলং তা তোয়ার নাং কেলে নিংকান ইসি সোসিয়েট চট আনবেদলাং লাসুয়া ফ্রাংকে নিলিটুমা রং আতোয়ার টামে আরবে কে জাং লোতে লাং কিলিয়া জয়নে লিগবুক ডোকক তিতি রং এসি পেন

0: চেলাং সি নিংক্রেং আপর কে তোয়ার পাকলাম ফ্রুই তিতিসি নিংক্রেং আপর কে গাড়ি হেই হুই তামে চেলেং মি মুচত লাপেন একেং পেন তামে আজো কে দাম কেবাং তামে দামে সেন দিতিল আহত পেন কে রং আসর সেলাম টং ঠেকঠে আকু পুসিতামে হেম তেবক তেরাই কে দু আতুম পেন চেলাং সি মিথাং হেম আদুং আতোয়ার কে সেলাম পন্দে দিতিল নিংকান ইসিয়াংবং কে রং আসর আতুম তামে সেলাম টং ঠেকঠে দেত লাপেন হেম আদুং আরাই আতুম তামে আপর কাবেদের আজয়নি নীলি মিথাং পেনসি চিরাবদুনলু লাপেন ইনুত বাংহিনী আতুম আফান আনাম পিসি আতোয়ার আলং কাহার নুক আজু লংলে পাপলেংসি নিংক্রেং আপর তোয়ার সেলাম পনলু লাবাংস তোয়ার কাসেলাম আজয়নি নিংক্রেং আপর কে কাদো কাবে তামে লাবাংস তোয়ার কাহেলাত জয়কিলু চেথান পঞ্জি পুলোতে দু উলাং পিনিকে লানলে চেথান পন চটলনাং ইলিটুম কাদো কবিতা কাছেপাং থির এবে চিংহয় লোনাং এ মিথ্যাং লাপেন হামফাং কেমিসেন জি ফান কাদো কবিতা বর ই পন লোনাং লালোতে আহক পেটমেন স্বচ্ছ ভারত আমিশন তামি চুনবেকপো
1: লপন পন অলিতুম বর্মন যায় মেক আং ডেঙ্গলং কপাং থির কেনাং সদপুথাক তপন বেকে থানালাম জির আর জলং ইতাংলো বর্মন যায় মেককে লপানসে কাংতানিলো লাকে আকাশবাণী দীপু নুডিও ঘুরিয়াপর আজু পরফায় সিরকেবরা মেডি থংকেবরা ইসি প্লেং ইসি ডক ডকলো লাসি দামথুলো নাং লাকে কার্বি লামার জানালুন আংডেং পিনি কার্বি লামার জানালুন আংডেং লং কেচেং সেলুন আর জুইথা হন্থে লামার জানালুন লাবাংস আলুন কিলুন বাং বিজয় লেখে লাপেনতে আলুন আলামথে বাংসো আপিয়ারথে ততাংতে আর জুইসে নাং লাবাংস আলুন